আকাশবাণী কৈলাসহর, আজ বৃহস্পতিবার, 21শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 27শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 11ই জুন 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 59 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে।

0: আকাশবাণী কৈলাসহর, শুরু হল অমৃতবাণী। আজ শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ।
1: বার কলিকাতায় আসিবার সময় শিয়া খালায় শালিকার বাঁধ রাস্তায় উঠিয়া বাটনা বাটা শিলের মতো একখানি প্রস্তর রাস্তার ধারে পোতা দেখিতে পাইলাম। কৌতূহলাবিষ্ট হইয়া পিতৃদেবকে জিজ্ঞাসিলাম, বাবা, রাস্তার ধারে শিল পোতা আছে কেন? তিনি আমার জিজ্ঞাসা শুনিয়া হাস্যমুখে কহিলেন, ও শিল নয়, উহার নাম মাইলস্টোন। আমি বলিলাম, বাবা, মাইলস্টোন কি? কিছুই বুঝিতে পারিলাম না। তখন তিনি বলিলেন, এটি ইংরেজি কথা। মাইলস্টোনের অর্থ আদ ক্রোশ, স্টোন শব্দের অর্থ পাথর। এই রাস্তার আদ আদ ক্রোশ অন্তরে এক একটি পাথর পোতা আছে, উহাতে এক দুই তিন প্রভৃতি অঙ্ক খোদা রহিয়াছে। এই পাথরের অঙ্ক ১৯, ইহা দেখিলেই লোকে বুঝিতে পারে এখান হইতে কলিকাতা ১৯ মাইল, অর্থাৎ ৯.৫ ক্রোশ। এই বলিয়া তিনি আমাকে ওই পাথরের নিকট লইয়া গেলেন। নামতায় একের পিঠে ৯, ১৯ ইহা শিখিয়াছিলাম। দেখিবা মাত্র আমি প্রথমে এক অঙ্কের তৎপরে ৯ অঙ্কের উপর হাত দিয়া বলিলাম, তবে এটি ইংরেজির ১ আর এইটি ইংরেজির ৯। অনন্তর বলিলাম, তবে বাবা, ইহার পর যে পাথরটি আছে তাহাতে ১৮, তাহার পরটিতে ১৭, এইরূপে ক্রমে ক্রমে ১ পর্যন্ত অঙ্ক দেখিতে পাইব। তিনি বলিলেন, আজ ২ পর্যন্ত অঙ্ক দেখিতে পাইবে। প্রথম মাইলস্টোন যেখানে পোতা আছে আমরা সেদিক দিয়া যাইব না, যদি দেখিতে চাও একদিন দেখাইয়া দিব। আমি বলিলাম, সেটি দেখিবার আর দরকার নাই, এক অঙ্ক এইটিতেই দেখিতে পাইয়াছি। বাবা, আজ পথে যাইতে যাইতেই আমি ইংরেজির অঙ্কগুলি চিনিয়া ফেলিব। এই প্রতিজ্ঞা করিয়া প্রথম মাইলস্টোনের নিকটে গিয়া আমি অঙ্কগুলি চিনিতে আরম্ভ করিলাম। মনবের চটিতে ১০ম মাইলস্টোন দেখিয়া পিতৃদেবকে সম্ভাষণ করিয়া বলিলাম, বাবা, আমার ইংরেজি অঙ্ক চিনা হইল। পিতৃদেব বলিলেন, কেমন চিনিয়াছ তাহার পরীক্ষা করিতেছি। এই বলিয়া তিনি ৯ম, ৮ম, ৭ম এই ৩টি মাইলস্টোন যথাক্রমে দেখাইয়া জিজ্ঞাসিলেন। আমি এটি ৯, এটি ৮, এটি ৭ এই রূপ বলিলাম। পিতৃদেব ভাবিলেন, আমি যথার্থই অঙ্কগুলি চিনিয়াছি, অথবা ৯ পরে ৮, ৮ পর ৭ বলিতেছি। যাহা হোক, ইহার পরীক্ষা করিবার নিমিত্ত কৌশল করিয়া তিনি আমাকে ৬ষ্ঠ মাইলস্টোনটি দেখিতে দিলেন না। অনন্তর ৫ম মাইলস্টোনটি দেখাইয়া জিজ্ঞাসা করিলেন, এটি কোন মাইলস্টোন বলো দেখি। আমি দেখিয়া বলিলাম, বাবা, এই মাইলস্টোনটি খুদিতে ভুল হইয়াছে, এটি ৬ হইবেক, না হইয়া ৫ খুদি আছে। এই কথা শুনিয়া পিতৃদেব ও তাঁহার সমভিব্যাহারীরা অতিশয় আহ্লাদিত হইয়াছেন, ইহা তাহাদের মুখ দেখিয়া স্পষ্ট বুঝিতে পারিলাম। বীরসিংহের গুরুমহাশয় কালীকান্ত চট্টোপাধ্যায়ও এই সমভিব্যাহারে ছিলেন। তিনি আমার চিবুকে ধরিয়া, বেশ বাবা, বেশ, এই কথা বলিয়া অনেক আশীর্বাদ করিলেন এবং পিতৃদেবকে সম্বোধিয়া বলিলেন, দাদা মহাশয়, আপনি ঈশ্বরের লেখাপড়া বিষয়ে যত্ন করিবেন, যদি বাঁচিয়া থাকে।

0: মানুষ হইতে পারিবেক। যাহা হোক, আমার এই পরীক্ষা করিয়া তাহাদের সকলে যেমন আহ্লাদিত হইয়াছিলেন, তাহাদের আহ্লাদ দেখিয়া আমিও তদনুরূপ আহ্লাদিত হইয়াছিলাম।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন দেশাত্মবোধক গান।

0: करना चाहूंगा
1: जी।
0: पूरी सृष्टि जो है उसमें एक ताल है, ये ताल जो होता है वो ताल जैसे सूरज का रोज सुबह आना, शाम को सूरज का ढलना
1: जी,
0: फिर दूसरे दिन सुबह आना, तो ये एक प्रकार का चक्र है, ताल चक्र जिसे हम कहते हैं
1: जी।
0: सम है, काल है, फिर सम आई, फिर काल आया, तो उस तरह जीवन में हर जगह, मतलब सृष्टि में तो हर जगह आपको ताल खिलता हुआ दिखेगा। जैसे पृथ्वी जो है वो सूरज के
1: इर्द गिर्द चक्कर लगा रही है,
0: चक्कर
2: এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছে আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সাতটা বেজে দশ মিনিটে ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:40 এবং 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। 8:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ, 8:30 রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ, আধুনিক গান 8:40, 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত নিউজ বুলেটিন হিন্দি এবং ইংরেজিতে রিলে করে শোনানো হবে, 9:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনবেন, 11:00 রয়েছে লাইভ সুরের ভেলা, 12:05 উত্তর পূর্বাঞ্চলের গানের অনুষ্ঠান সপ্তসুর, হিন্দি ছবির গানের অনুষ্ঠান 12:30, 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, ছায়াগীতি বাংলা ছবির গানের অনুষ্ঠান 1:05, 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, মাতৃবন্দনা 1:40, 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, 2:30 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠানে রিলে করে শোনানো হবে, 3:00 রয়েছে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, তারপর শুনবেন ইংরেজি সংবাদ, 3:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান, 6:00 ঘর গৃহস্থীর আসর, 6:30 রয়েছে কিষাণবাণী, 7:00 ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 8:05 শুনবেন আইন অধিকার মিক্স মেলোডিজ, 8:30, 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, আধুনিক গান 9:15, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, রবীন্দ্রসঙ্গীত শুনবেন 10:10, 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর। শুরু করছি সুপ্রভাত। সংবাদ শিরোনাম আজ, ইন্ডিয়ার 12 বর্ষপূর্তি, নেহেরুর রেকর্ড ভেঙে শিখরে মোদি। কালীঘাটে সিআইডি তল্লাশি, সোনিয়ার দ্বারস্থ মমতা। প্রভাবিত রাজ্যের 10,000 শিক্ষক। 2028-এর মধ্যে টেট উত্তীর্ণ বাধ্যতামূলক, উৎকণ্ঠা শিক্ষামহলে। ইডি অভিযানে কুখ্যাত সুমনের 33 কোটির লেনদেনের হদিশ। জাতীয় সড়ক নির্মাণে দুর্নীতি, রাস্তা ধসে, গাড়ি আটক, দুর্ভোগ। গ্রাহকদের স্বার্থ রক্ষার জোরদার অভিযানের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর। 87 বছরের লিজে পার্কিং কাম বাণিজ্যিক কমপ্লেক্স স্মার্ট সিটি আগরতলা মোটর স্ট্যান্ড। ধাম বিতর্কে পিছু হটল বঙ্গ, দীঘা জগন্নাথের নাম বদল। গাজাসহ ধৃত ব্যক্তি উধাও, প্রশ্ন পুলিশের ভূমিকায়। বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল জিরানিয়ার মানুষ, ক্ষোভ উগড়ে দিচ্ছে আমজনতা।

0: আকাশবাণী, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা এটি প্রস্তাব গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেফের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছেন। ডক্টর জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধবাসনের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ঘোষণা করেছে। 2024-25 সালের জন্য ওস্তাদ বিশপিন লাখা যুব পুরস্কার ঘোষণা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ অংশগ্রহণ করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে বৈঠক অনুষ্ঠিত হবে। বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিম ইন্ডিয়া ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে এই বৈঠকে লিঙ্গ, বয়স, আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে দেশবাসীর উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। এনডিএ জোট সর্বদাই দেশের জনসাধারণের বিশ্বাসকে শক্তিশালী করেছে। গত সন্ধ্যায় নতুন দিল্লি ভারত মণ্ডপামে এনডিএ সম্মেলনে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কংগ্রেসের বিশ্বাসঘাতকতার পর দেশের মানুষ এনডিএ সরকারের উপর তাদের আস্থা অর্পণ করেছে। 2014 সালের আশার উদীয়মান সূর্য আজ নতুন করে আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ প্রথমবারের মতো দেখেছে যে যখন একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয় তখন উন্নয়নও দ্রুত গতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই 12 বছরে 25 কোটিরও বেশি মানুষের দারিদ্র থেকে মুক্তি এটাই প্রমাণ করে যে নীতিগুলি সঠিক এবং এর দিক নির্দেশনাও সঠিক।
1: এনডিএ সরকার কে ইন 12 বর্ষো মে 25 করোড় সে জাদা লোকো কা গরিবি সে বাহার নিকলনা ইয়ে দিখাতা হ্যায় কি হামারি নীতিয়া সহি হ্যায়, হামারি দিশা সহি। ইয়ে সফলতা আজ দেশ কে হর উস ব্যক্তি কো এক ভরোসা দেতি হ্যায় কি এক না এক দিন উসকা সংঘর্ষ ভি খতম হোগা।
0: প্রধানমন্ত্রী আরো বলেন যে দেশের জনসাধারণ জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। 2014 সালের আগের দশকগুলিতে দেশে ব্যাপক অস্থিতিশীলতা অস্থিরতা ছিল, যার ফলে দেশকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। শ্রী মোদী বলেন, দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারতের স্বপ্নে উদ্বুদ্ধ এবং এই স্বপ্ন এখন আর কোনো ব্যক্তি, সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে এবং এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে হবে।
1: आज देश का हर नागरिक विकसित भारत के सपने से भरा हुआ है। विकसित भारत का सपना अब किसी एक व्यक्ति का नहीं रहा, किसी सरकार का नहीं रहा, किसी दल का नहीं रहा, देश के जन जन का सपना बन चुका है, संकल्प बन चुका है। और इस सपने की पूर्ति के लिए हमें अपना हर पल समर्पित करना है। एनडीए के 12 वर्षों की एक बड़ी सफलता ये भी है कि देश কংগ্রেস কে কুচক্র সে আজাদ হুয়া।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেছেন এবং অলিম্পিকের জন্য উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন। গতকাল নতুন দিল্লির এনডিএ জোটের বৈঠকে তিনি ভারতীয় তরুণ ক্রীড়াবিদদের কৃতিত্ব এবং দেশে ক্রীড়াক্ষেত্রের ক্রমবৃদ্ধির মতো বিষয়গুলি তুলে ধরেন। আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে আরও বড় লক্ষ্য পূরণের কথাও বলেছেন তিনি। ভারত ক্রমশ পেশাদার খেলাধুলার একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠছে এবং যুব সমাজ এক্ষেত্রে অসাধারণ সাফল্য পাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিশ্ব ক্রীড়া ক্ষেত্রে ভারতের অবস্থান আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ভারত ক্রমে বিশ্ব ক্রীড়া ক্ষেত্রে অন্যতম কেন্দ্র হয়ে উঠছে এবং আগামী দিনে এই খ্যাতি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সোফিয়ায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী

শুনলেন ভক্তিমূলক গান, শিল্পী ছিলেন দেবাশিস রায়। আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

রাদেফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিদেশমন্ত্রী ভারত ও বুলগেরিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার হওয়ার ফলে সৃষ্ট নতুন সুযোগগুলির উপর আলোকপাত করেন। পাশাপাশি ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে ঝুঁকি কমাতে ও বৈচিত্র্য আনতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান যে তাঁরা বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা, যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতি ও পর্যটন শিল্পের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন, সেখানে আয়োজিত চতুর্দশ কুলতারান্তা টক্সে অংশ নেবেন। যাত্রী নিরাপত্তা জোরদার করতে ভারতীয় রেল দেশজুড়ে রেল স্টেশনগুলিতে অগ্নি নিরাপত্তা নিরীক্ষা বা ফায়ার সেফটি অডিট শুরু করতে চলেছে। এই উদ্যোগের লক্ষ্য হল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা এবং যাত্রীদের নিরাপত্তা ও রেলের সম্পদ সুরক্ষার ক্ষেত্রে যেসব ক্ষেত্রে উন্নতির প্রয়োজন সেগুলি চিহ্নিত করা। রিজার্ভ ব্যাংক এ মাসে 30 তারিখ থেকে কাগজের মুদ্রা নোট প্রত্যাহার করবে এবং সেগুলির পরিবর্তে প্লাস্টিক মুদ্রা নোট ব্যবহার করবে বলে দাবি করে সরকার বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টকে খারিজ করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক ইউনিট এই দাবিকে ভুয়ো বলে অভিহিত করেছে। পিআইবির পক্ষ থেকে বলা হয়েছে, রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে চলতি মাসের শেষ নাগাদ কাগজের নোট প্রত্যাহার বা প্লাস্টিক নোট আনার কোনো পরিকল্পনা সরকারের নেই। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই বাহরিন, কুয়েত, জর্ডান থেকে মার্কিন বাহিনী আক্রমণ হানে। ইরানি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সেদেশে দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস, সিরিক, মিনাব ও কেশব দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, আলোচনা থেমে থাকার জন্য সেদেশকে চরম মূল্য দিতে হবে। অন্যদিকে রাষ্ট্রসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি বলেছেন, হুমকিও চাপের মুখে তেহরান কোনো আলোচনায় বসবে না। ইরান দাবি করেছে তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ সহ সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে বাণিজ্যিক জাহাজগুলি চলাচল অব্যাহত রয়েছে। এদিকে সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $93 ছাড়িয়ে গিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে 25% মূল্য বৃদ্ধি পেল। পাক অধিকৃত জম্মু কাশ্মীরের মুজাফরাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি MI-17 হেলিকপ্টার ভেঙে পড়ে। যান্ত্রিক ত্রুটির জন্য এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ঘোষণা করেছে। 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কারও ঘোষণা হয়েছে। একাডেমির সাধারণ পরিষদ সঙ্গীত, নৃত্য, নাট্য, ঐতিহ্যবাহী লোকশিল্প এবং পুতুল নাচ সহ বিভিন্ন ক্ষেত্রে 108 জন শিল্পীকে 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য মনোনীত করেছে। আবার সঙ্গীত নাটক একাডেমি 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কারের জন্য 106 জন তরুণ শিল্পীকে নির্বাচিত করেছে। এটি বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত নাটক একাডেমির সভাপতি এই পুরস্কারগুলি প্রদান করবেন। মন্ত্রক জানিয়েছে ওস্তাদ বিসমিল্লা খান পুরস্কারের সঙ্গে 25,000 টাকা, তাম্রপত্র, অঙ্গবস্ত্র দেওয়া হবে। একাডেমি ফেলোশিপের ক্ষেত্রে 3 লক্ষ টাকা, একাডেমি পুরস্কারের ক্ষেত্রে 1 লক্ষ টাকার পাশাপাশি তাম্রপত্র, অঙ্গবস্ত্র প্রদান করা হবে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারে প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করছে। সে সঙ্গে প্রথম 3টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে NDA এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। ভারতে দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। শ্রী মোদী 2014 সালের 26 মে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। গতকাল এই দিনে তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ডকে ছাড়িয়ে গেছেন। জওহরলাল নেহরু 1952 সালের 13 মে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন এবং 1964 সালের 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর কার্যকাল ছিল 4398 দিন। 2014 সালের 26 মে থেকে আজ 2026 সালের 11 জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে শ্রী মোদীর একটানা কার্যকাল 4400 দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। তিনি বলেন, জাতীয় গণতান্ত্রিক জোট NDA সর্বদা জাতির আস্থা শক্তিশালী করেছে। গতকাল সন্ধ্যায় নয়াদিল্লির ভারত মণ্ডপমে NDA সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। তিনি বলেন, 2014 সালের আশার উদীয়মান সূর্য আজ নতুন করে পাওয়া আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। তিনি বলেন, দেশের মানুষ প্রথমবারের মতো দেখছে যে একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হলে উন্নয়নও দ্রুত গতিতে হয়। তিনি বলেন, NDA সরকারের এই 12 বছরে 25 কোটিরও বেশি মানুষের দারিদ্র থেকে মুক্তি এটাই প্রমাণ করে যে এর নীতিগুলো সঠিক এবং এর নির্দেশনাও সঠিক। মোদি তার ভাষণে বলেন যে যখন বিশ্বের প্রধান দেশগুলো অর্থনীতি নিয়ে সমস্যার মুখোমুখি 2025-26 সালে, তখন ভারতের GDP বৃদ্ধির হার 7.7%। তিনি আরও বলেন যে গত 31 মার্চ শেষ হওয়া ত্রৈমাসিকেও ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল 7.8%। শ্রী মোদী বলেন, ভারত ফ্রাজাইল 5 তালিকা থেকে বেরিয়ে এসেছে এবং এখন বিশ্বের অন্যতম দ্রুত উন্নয়নশীল অর্থনীতিতে পরিণত হয়েছে। কেন্দ্রীয় সরকার আগামী 1 জুলাই থেকে VBG রামজি চালুর লক্ষ্যে সারা দেশে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য 95,692 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বরাদ্দ দিয়েছে। এর মধ্যে ত্রিপুরা পেয়েছে 1,041,07,00,000 টাকা। নয়াদিল্লিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সম্প্রতি এক বৈঠকে জানান, বরাদ্দকৃত এই অর্থ সারা দেশের প্রায় 2,80,000 গ্রাম পঞ্চায়েতের কাছে পৌঁছবে। পুলিশ মহানির্দেশক অনুরাগ তদন্ত কার্যের সাফল্যের জন্য 9 জন পুলিশ আধিকারিক ও 2 জন পুলিশকর্মীকে পুরস্কৃত করেছেন। গতকাল আগরতলায় পুলিশ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ মহানির্দেশক তাদের হাতে শংসাপত্র তুলে দেন। পুরস্কৃত আধিকারিকরা হলেন উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায়, কমলপুরের SDPO সমুদ্র দেববর্মা, ট্রাফিক পুলিশের DSP প্রণব দাস, কল্যাণপুর থানার ওসি আশিস সরকার, পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি, খোয়াই জেলার 3 SI রঞ্জিত সরকার, কমলারানী মোরা সিং ও বিভাসচন্দ্র নাথ, পশ্চিম জেলার SI রথীন্দ্র দেববর্মা, খোয়াই জেলার 2 কনস্টেবল অলোক দাস এবং সোমা দেবনাথ। সিপাহীজলা জেলায় হামের সংক্রমণ ধরা পড়েছে 6 জনের শরীরে। আক্রান্তদের মধ্যে 5 জন শিশু এবং 1 জন 49 বছর বয়সী ব্যক্তি রয়েছেন। টাকারজলা, বিশালগড় ও সোনামুড়ার মতিনগর এলাকায় 2 জন করে আক্রান্তের সন্ধান মিলেছে। সম্প্রতি এলাইজা পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হওয়ার পর মতিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জেলাশাসক সিদ্ধার্থ শিব জৌসওয়াল জানিয়েছেন, পার্শ্ববর্তী বাংলাদেশে হামের প্রাদুর্ভাব হওয়ায় আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি জোরদার করা হয়েছে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন রাজ্যের 2টি নতুন সরকারি বিশ্ববিদ্যালয় এবং 4টি নতুন সাধারণ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ আর্থিক সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। নয়াদিল্লিতে চলতি সফরে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে রাজ্যের উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাকালে এ অনুরোধ জানান। IIT খড়গপুরের সহযোগিতায় সরকারি ডিগ্রি কলেজগুলিতে দক্ষতা ভিত্তিক ও বৃত্তিমূলক পাঠ্যক্রম চালু ও সম্প্রসারণের প্রস্তাব নিয়েও আলোচনা করেছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী। আজ রাতে ভারতীয় সময় 12:30 ফিফা বিশ্বকাপ ফুটবল শুরু হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ ব্যবস্থাপনায় এবার আয়োজিত হচ্ছে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের এই প্রতিযোগিতা। মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা গতকাল 4টি খেলা হয়। নরসিংগড়ের

আইটি মাঠে অনুষ্ঠিত খেলায় জিবি প্লে সেন্টার 39 রানে রয়্যাল কোচিং সেন্টারকে, এমবিবি স্টেডিয়াম কর্নেল কোচিং সেন্টার 188 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে, তালতলা মাঠে চাম্পামুড়া কোচিং সেন্টার 2 উইকেটে ক্রিকেট অনুরাগে কোচিং সেন্টারকে, এবং নরসিংগড়ের পিটিএ মাঠে মডার্ন ক্রিকেট একাডেমি 22 রানে ব্রাইট ক্লাবকে পরাজিত করে। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককটমা পড়িব বিপূর্ণাদেব বর্মা ভারত হাগতর সালকলগ্রমই চংজাক মন্ত্রী বক্রগঙ্গই পজাইয়া চাকমা মিয়ার রেকর্ড খাইকা নরেন্দ্র মোদী মোচাং মোদী মে তালনি সাল নই চিদক পুইলা মন্ত্রী বক্রগঙ্গই সেমাই টাংমানি মিয়ানি হাই সালো ব পণ্ডিত জওহরলাল নেহরুনি রেকর্ড ন লাইখা জওহরলাল নেহরু 1952 বিশিনি মে তালনি সালচি থামো চংজাক মন্ত্রী বক্রগঙ্গই পুইলা সময় টাংমানি তাই 1964 বিশিনি মে তালনি সাল নই চিদক পজা ইয়াসাখা নই সাইশিব্রী বিশিনি মে তালনি নই চিদক সালমারিনি সিমি নই সাই নই চিদক বিশিনি জুন তালনি চি সালমারি জরা মন্ত্রী বক্রগঙ্গই মোচাং মোদী সাল থামরা চুকু চিচুকু সাল সামুং তাঙ্গই দংখা হাকতর সালকলগ্রমই চংজাক মন্ত্রী বক্রগঙ্গই পজাইয়া চাকমাবাই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীন খা কাহামিয়া ফারনানি বাগৈমিয়া কেন্দ্র মন্ত্রীসভাব ককচাপ কাইসা গসিনাহার জাখা ককথুমতাই আওয়াইমুং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাকা অ ককচাপ বসংনি ফাইসিং মোচাং মোদীনি লাইবুমা গনাং সামুং তাংমুংনি কাইসা মারি তৈ আবাই জুদা জুদা ও হামক্রাইনি ককথুম তিসা জাখা আবনি বাকই মন্ত্রী বক্রক হামবাইয়া ফারনা বাকই মন্ত্রীসভা মিয়া মুংসনি গনাং ককচাপ কাইসা গসিনাহার খা হা কতনি খড়ক সারা ব্রিজি রেজাক লুকু রকনি খাকামং সুপুংনাও এন ডি এ হাপাং কক রেজাক নি সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া দিল্লি কতাল ভারত মণ্ডপম এন ডি এ নি কুথুম লাইমাও কক নারকনানি থাঙ্গই মন্ত্রীবক্রক সাকা থাঙ্গাই বিসিচি নিয় খড়ক নৈচি বানি কবাং লুকুরক বিগ্রানি ইয়াকা খা আব হাপাংনি সই সামুংনি ফুনুকমারি বতেই বসাকা থংরঙ্গ সলাইমুং অংয়াবাই হা কতনি হামক্রাই অংমা দশাকা তাই বিকশিত ভারতনি ইমাং মুখ থাংখ্লাইনাও বেবাক লুকুরকনি সাকথার মুঙ্গ সলাইজাখা রাংথং স্নামফির মুং তাই তাংবেখরেব স্নামফির মুংনি সেববাই অ সামুং চাসাকাহানি বুসাখা মন্ত্রী বক্রক কুচুক রং মন্ত্রী কিশোর বর্মন হাস্তে ও খুং নৈ কতাল হাপাংডি রং নগিউং তাই খুং ব্রী কতাল জেনারেল ডিগ্রি রং ন কত স্নামনানি নাহারৈ আলাইদা রাংনি চুবাচুনি বাকি কেন্দ্র হাপাংনি থানি কয়মুং নারেখা দিল্লি কতালো কেন্দ্রনি রং মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাই মালাইমা জরা হাস্তেনি কুচুক রংনি বাবাইও জুদা জুদা বোখাগো ককলাম সালাইকা তে কয়মুং নারেখা আইআইটি খড়গপুরনি চুবাচুবাই হাপাংনি ডিগ্রি রং নকতরগ রংনি সেবফুয়ারনানো তৈব ককলাম সালাইকা কুচুক রংমন্ত্রী কেন্দ্র হাপাং বসকাং জোলাই তালনি সালপুইলানি সিমি ভিবিজি রামজি চলখ্লাইনানো নাহারি হাকতনি হাস্তেতাই কেন্দ্র বাই নাইকলজাক আমচাইনি বাকি রাংখক চুকুচি বাসাই দকরা চুকুচিনি রেজাক কচার জরানি বাকি বাখা আবনি বিশিং ত্রিপুরা মানখা রাংখক সাসাই ব্রীচিসা রেজাক স্নি রাসাই দিল্লি কতালো কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান ককলাম পান্দা কাইসাব সাকা বকজাক ও রাং হাকতনি কাইনৈ রাসাই চারচি সাই কামি পঞ্চায়েত সগৈবায়ানো পুলিশনি দাগিফাং অক্রা অনুরাগ আমজক নাইমুংনি সামুং কাহাম তাংমানি বাকি মিয়া খড়ক চুকু পুলিশ তাংফাং তাই খড়কনি পুলিশ সেবুকন সকাত ইয়াফারকা মিয়া আগরতলানি পুলিশ তাংন কতর সংসাজাক পান্দা কাইসাব বরকনি ইয়াগ বরমব্লাই ইয়াফার জাখা সকাত মান্নাই রকংখা উত্তর জেলানি পুলিশ সুপার অবিনাশ রায় কমলপুরনি এসডিপিও সমুদ্রদেব বর্মা ট্রাফিক পুলিশনি ডিএসপি প্রণব দাস কল্যাণপুর থানানি ওসি আশিস সরকার সালথাং আগরতলা থানানি ওসি রানা চ্যাটার্জি খোয়াইজালানি খড়গথাম এসআই রঞ্জিত সরকার কমলারানি মুরা সিং তাই বিভাসচন্দ্র নাথ সালথাং জেলানি এসআই রথীন্দ্র দেব বর্মা খোয়াইজালানি খড়গনি কনস্টেবল অলক দাস তে সুমা দেবনাথ ত্রিপুরা তপশিলী জাতি কথাজাক সমিতি সদর বখাকসে কমিটিনি বখাকতে মিয়া মুংসি নৈ সানমুংসা নৈ তপশিলী বসং হামক্রাই নাইখুংনি দাগিফাং ইয়াক চুনিথানি ডেপুটেশন ইয়াফার জাখা মথানি যতনি তাংক্রা

0: dilip dar shaka khursa chaktai shanmung rokni bisingo tongo sc bosongni srengnai rokni stipend te scholarship jorawo yaparna sc bosongni sebok rokno regular khlaina a erinai rokni yagotui thu yaparna dr br ambedkar meda sokatni rangmari bangrena akorok তিনি হর ভারতনি জড়ানোর গেই দামচি নই সতী থামচি ফিফা হায়ুঙ্কা ফুটবল বাতাইলাইমুং চেংজাগান মার্কিন কথাজাক রাষ্ট্র কানাডাতেই মেক্সিকোনি কথাজাক চেতনবাই ও কুচুক বেরেমনি ফুটবল বাতাইলাইমুং সংসাজাক না থাঙ্গি তঙ্গু মেক্সিকো সিটিও চেঙ্গি রিমানি ম্যাচও মেক্সিকো দক্ষিণ আফ্রিকা বাই থাংলাইয়ান তাবুক নবাতিবানী ককটুমা বস্কাং দাম নই চিব্রিও হাস্তিনি যত্ন হাঙ্কর ফেরাঙ্ক গই গবাং খাইওয়াতে বা উইমানো হই হজাক মুং রেখা নবার্তিবার নাইখুং তিনি সালনি তুংমারি সাকব থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তে খামাব নৈচিবা ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গানো তিনি আইচুক বোখাগ খামানি তুংমারি তংমানি নৈচিব্রী দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম বাতামই সতী থামচি জরা ওয়াতে ওয়াখা দক মিলিমিটার ককব্রক বাই ককটুমা পরিমুং তাবুক জরাতে অরণ্য পাইখা উলনি ককটুমা আওয়াই এঙ্গানো সানজা দামসনি তামই সতী ব্রী চিবাব
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নবনীতা সেন।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন নবনীতা সেন। আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।
1: মোদী হর পরিবার কো ঘর মে বিজলি বানাকর।

আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। এখন শুরু হলো আধুনিক গান, প্রথম শিল্পী প্রণব রায়।

0: নমস্কার, শরীর ভালো? নমস্কার, শরীর ভালো থেকে বলছি। নমস্কার, শরীর ভালো?
1: নমস্কার দিদি। আমি আশুতোষ দেবনাথ বলছি।
0: কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি দিদি, আপনি ভালো?
0: হ্যাঁ নিশ্চয়ই।
1: ফোনটা পেয়ে দিদি আরো ভালো হয়ে গেছে,
0: একদম
1: বেশি সময় আর ট্রাই করতে হলো না, সেটা ভাগ্যের ব্যাপার, ঠিক না দিদি? আজকে আমাকে লতাজির একখানা মধুর গান শুনিয়ে দিন। লতাজির একখানা অ্যালবাম রয়েছে, কি লিখি তোমায় প্রিয়তমা, এই অ্যালবামটা 1977 রিলিজ হয়েছিল, আর গানটা হচ্ছে কৃষ্ণ চূড়া শোন শোন।
0: ঠিক আছে।
1: আর গানটির রূপ দিয়েছে সর্বকালের শ্রেষ্ঠ গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, আর মানস মুখার্জি সুর দিয়ে সাজিয়েছে। দিদি
0: হ্যাঁ দেখছি, হ্যাঁ হ্যাঁ,
1: আর এই গানখানি আপনাকে নিয়ে শুনবো, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়।

0: গোপাল বর্মন মহাশয়, আপনি বাদল কুটিয়াল ভাই পশ্চিমবঙ্গ থেকে, আর শুনলেন অবিনাশ তেলি বরুণসূত্রধর নেটওয়ার্কের সব বন্ধুরা রয়েছে।
1: ঠিক আছে, অনেক ধন্যবাদ। চলে এলো আপনার গান, শুনতে থাকুন।
0: নমস্কার।

0: হ্যালো,
1: নমস্কার সুরের ভেলা,
0: হ্যালো,
1: শুনতে পাচ্ছি? বলুন।
0: হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছেন আমার কথা?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
0: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য। অবশ্যই ভালো আছেন আপনারা
1: হ্যাঁ নিশ্চয়ই,
0: সবাই?
1: আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ একেবারে। তো
1: বলুন, কি গান
0: আজকে
1: শুনতে আছে?
0: গানটা শুনতে চাইছি, লঞ্চে চলে ধীরে ধীরে, মোটর চলে পলকে, মোটরের ভিতরে হামাইয়া দেখো, দূরের বাজনা বাজে, পরার দেশে গিয়া ঘুমায় না, মাইজি ডাকবাই কারে। এরকম গানটা, লঞ্চ চলে ধীরে ধীরে, মোটর চলে পলকে। হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ দেখছি।
0: এই গানটা শুনতে চাই যাদের নিয়ে, বিশেষ করে আমার প্রেমজিৎ বাবু আছেন বেঙ্গালোর থেকে, মিঠুন চক্রবর্তী, আর সজল মালাকার, কার্তিক মালাকার, দেবজিৎ দাস, আর আমাদের বিশ্বজিৎ পাল আছেন, তারপর সুমন মোহরি আছেন, আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আমার সহ ধর্মিনী সুতপা ভট্টাচার্য। যাই হোক, সবাইকে নিয়ে শুনবো আর আপনিও শুনবেন। ভালো থাকুন পারমিতা দি,
1: হ্যাঁ আপনি ভালো থাকবেন,
0: ভালো
1: নমস্কার।
0: রাখুন, নমস্কার, ছাড়ছি।

0: নমস্কার, সুরের ভেলা।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ দিদি, অসিত হায়াত বলছি হাওড়া থেকে।
0: হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন?
1: ভালো আছেন?
0: হ্যাঁ, ভালো আছি। বলুন, কি গান
1: ওয়েস্ট
0: শুনবে আজ?
1: আসলো। হ্যালো,
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি গান শুনবে আজ, বলুন।
1: আমি শুনতে চাই এই মুহূর্তে আমার তুমি ছবি গান,
0: হ্যাঁ, কোন গান?
1: বলছি তোমার কানে কানে, বাপিলাই রে মারা হ্যারি।
0: হুম,
1: অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, ভালো থাকবেন।
0: আপনি ভালো থাকবেন। নমস্কার।

0: হ্যালো, নমস্কার দিদি।
1: নমস্কার,
0: আমি
1: সুরের
0: রাবি
1: ভেলদা। কোন গান শুনবেন?
0: গান শুনিয়ে দেবেন। ছবির নাম হয়েছে আশিকিয়া, গানের লাইন হয়েছে আমি আশিকু মিথুয়া।
1: গানের লাইনটা বলুন। আমি
0: আমি আশিক মিথুয়া, তোমার আগে আর কেউ নেই, তোমার পরে আর কেউ নেই, আমি আশিক মিথুয়া। এই গান ছবির নাম হয়েছে আশিকিয়া, ছবির নাম নামে আশিক গান।
1: গানের লাইনখানি আবার বলুন তো। আমি আছি,
0: আমি আছি তুমি কি,
1: তুমি
0: ইয়ে ছবি নাম হচ্ছে আজকে

0: নমস্কার, সুরের ভালো।
1: হ্যালো, নমস্কার দিদি। দিদি শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি হাওড়া গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে লালন ফার্মে কথা বলছি।
0: হুম হুম
1: দিদি আমাকে শোনাবেন রাহুল দেব বর্মনের কণ্ঠে আধুনিক গান, যেতে যেতে পথে হলো দেরি। এই গানটা হবে দিদি ভাই?
0: হ্যাঁ হ্যাঁ হবে।
1: আচ্ছা, এই গানটা তাদেরকে নিয়ে শুনবো। বাদল খটিয়াল, রবীন মান্না, দেবজিৎ দাস, প্রেমজিৎ চক্রবর্তী এবং এই মতো যারা শুনছেন সকল বন্ধুদেরকে নিয়ে শুনবো।
0: ঠিক আছে, সবাইকে নিয়ে শুনুন
1: নমস্তে দাই, ভালো থাকবেন।
0: আপনার পছন্দের গান। আপনি ভালো থাকবেন।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো, নমস্কার,
0: কে বলছেন?
1: আমি বিলোনিয়া উত্তর সারাসীমা থেকে বিশ্বজিৎ পান।
0: কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন ম্যাডাম?
0: হ্যাঁ, নিশ্চয়ই বলুন, কি গান
1: তো
0: শুনবেন
1: আমাকে
0: আজ?
1: একটা গান শুনিয়ে দেবেন। একটা সময় তোরে আমি এত ভালোবাসিতাম,
0: একটা সময়
1: অপরাধী ছায়া ছবি রং থেকে।
0: একটা সময় আমি
1: একটা সময় তোরে আমি ভালোবাসিতাম, তো এই মুহূর্তে সবাইকে নিয়ে শুনতে চাই। শুনবেন আমাদের এক দাদা অনুপ কুমার ভট্টাচার্য, আর শুনবেন প্রেমজিৎ চক্রবর্তী, সুমন মুহুরী, সবাইকে নিয়ে গানটি শুনতে চাই। আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে ম্যাডাম?
0: হ্যাঁ হ্যাঁ হচ্ছে, বৃষ্টি হচ্ছে,
1: আমাদের
0: আবার
1: এখানেও
0: রোদ
1: আজকে
0: উঠছে।
1: 2 দিন মোটামুটি গরম ছিল, এখন মোটামুটি বৃষ্টি হচ্ছে, ভালো লাগবে।
0: হ্যাঁ, মিলিয়ে চলছে, বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে, এরকম
1: হ্যাঁ
0: চলছে। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার।
1: ঠিক আছে, নমস্কার। সবাইকে নিয়ে শুনতে চাই, আপনিও শুনবেন।

0: নমস্কার, সুরে ঢালি দাও।
1: নমস্কার ম্যাডাম, আমি সুমন মোহরি বলছি, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
1: অনেক তো গান শুনবো,
0: হ্যাঁ, কোন গান?
1: একটা অ্যালবামের ছবি, একান্ত আপন ছবির নাম মনে হয়, গানটা কি আছে? আশা ভোঁসলে গানটা এরকম, ও

0: ভালোবাসা, এই গানটা ম্যাডাম আছে ম্যাডাম,
1: হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা
0: আর যাদের নিয়ে শুনতে চাই এই মুহূর্তে শুনছেন অমুক অনুপ কুমার ভট্টাচার্য, বিশ্বজিৎ পাল, প্রেমজিৎ চক্রবর্তী, আর কৈলাস শহরের সকল লিসেনার শুনবেন, সঙ্গে আপনিও শুনবেন ম্যাডাম।
1: অনেক ধন্যবাদ, রাখছি, নমস্কার।
0: ধন্যবাদ ম্যাডাম।

0: নমস্কার, সুরের ভালা।
1: হ্যালো, নমস্কার নেবেন দিদি?
0: হুম,
1: আমি শিবভূমি জেলা চাঁদ থেকে বলছি, কৃষ্ণা রায়।
0: হুম, কেমন আছেন?
1: ভালো আছি, আপনি ভালো তো?
0: হ্যাঁ হ্যাঁ
1: আজকে গান শুনবো,
0: বলুন।
1: তোমার বাড়ি ওই তোমার বাড়ি বাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই?
0: আবার বলুন।
1: বাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? এই গানটা অনেক শিল্পী গেয়েছেন।
0: হুম
1: হবে দিদি,
0: হ্যাঁ হ্যাঁ
1: সব শ্রোতা বন্ধুদেরকে সঙ্গে নিয়ে শুনবো, আপনি শুনবেন, জুহি রায় শুনবে, আর আমার মেয়ে মনিকা রায়।
0: ঠিক আছে।
1: রাখছি দিদি, নমস্কার, ভালো থাকবেন।
0: হুম।

নমস্কার, আমি বাদল পাল, মানভূম লোকগীতি গানের শিল্পী। আজকে আমি আমাদের বাংলার প্রখ্যাত কবি মাননীয় নকুল কুমার বিশ্বাস মহাশয়ের লেখা একটি আলোড়ন সৃষ্টিকারী একটি গান, যে গান বাংলার ঘরে ঘরে প্রতিটি মানুষের হৃদয় মণিকোঠায় স্পর্শ করেছিল, সেই গানটি আমি আবার গাইতে চলেছি। কেন

সত্যি উনি গানটি কত সুন্দর করে লিখেছেন, নারীদের কোনো বাড়ি নেই। আমি এই তত্ত্বখানা বোঝাবার জন্যই গানটি আবার গাইলাম। আজকে শুনতে পাবেন গানের মধ্যে নারীদের কেন বাড়ি নেই, সেই তত্ত্বখানা

সুন্দর কথাগুলো। তিনি বললেন, নারীদের শিশুকাল আর শৈশব কাটে বাবার আশ্রয়ে, আর যৌবন স্বামীর আশ্রয়ে। তিনি আবার বললেন,

এবার শুনুন কেন নারীদের কোনো বাসা নেই, কোনো বাড়ি নেই। একটা পিপিলিকা থেকে একটা হাতি পর্যন্ত সবার বাড়ি আছে, সবার বাসা আছে, সবার ঘর আছে, কিন্তু নারীদের কোনো বাড়ি নেই, কোনো ঘর নেই। কেন নেই? একদিন মিথিলার রাজা জনক শাস্ত্র প্রমাণ করলেন। মিথিলার রাজা জনক একদিন মাটিতে লাঙ্গল দিয়েছে, হাল বাইতে বাইতে সেই লাঙ্গলে উঠেছিল মাটির থেকে এক ফুটফুটে সুন্দরী কন্যা, যার নাম ছিল সীতা দেবী। আপনারা সবাই জানেন সেই ফুটফুটে সুন্দরী কন্যা। তিনি জিজ্ঞেস করলেন ওই রাজা জনককে, আমি এখানে কেন? রাজা জনক হতবাক হয়ে গেলেন, কোনো উত্তর খুঁজে পেলেন না। তখন ওই সত্যজাত শিশু কন্যা ধ্যানস্থ হয়ে ধ্যানমগ্ন হলেন এই তত্ত্বটি জানার জন্য। তিনি জানতে পারলেন আমার মা আমাকে এখানে রেখে দিয়ে গেছে, আমার বাবা এ কাজ করেছে। প্রমাণ, মন্দোদরী যখন গর্ভবতী ছিল, লঙ্কাধিপতি রাবণ তার গর্জনে গর্ভপাত হয়, সেই গর্ভটিকে মাটির পাত্রে করে নিয়ে আর লঙ্কাধিপতি রাবণ মিথিলার দেশে এসে মাটিতে পুঁতে দিয়ে যায়, অনাবৃষ্টি হওয়ার কারণে, যেন অনাবৃষ্টি হয়। এই তত্ত্বটি জানতে পেরে ওই সদ্যজাত শিশু কন্যা অভিশাপ করলেন। কি অভিশাপ? মা, আমার পিতা লঙ্কাধিপতি রাবণ, যার স্বর্ণ লঙ্কা থাকতে আমি কোনো বাসা পেলাম না, কোনো বাড়ি পেলাম না, কোনো বাসস্থান পেলাম না, তবে নারী জাতির প্রতি আমি অভিশাপ করলাম, আজ থেকে নারীদের নিজস্ব কোনো বাড়ি, ঘর বা বাসা থাকবে না।

0: থাকবে মামার বাড়ি, থাকবে পিসেমশাইয়ের বাড়ি, থাকবে শ্বশুর বাড়ি, থাকবে স্বামীর বাড়ি, থাকবে ছেলের বাড়ি, কিন্তু নিজস্ব বাড়ি বা নিজস্ব বাসা নিজস্ব
1: নমস্কার সুরের ভেলা।
2: নমস্কার দিদি ভাই। আমি সঙ্গীতা দেবনাথ চণ্ডীপুর থেকে বলছি।
1: কেমন আছেন
2: দিদি ভাই? আজকে আমাকে গান শুনিয়ে দিন, গুনগুন ভমরা, আশা দিদির কণ্ঠে শুনিয়ে দিন।
1: কেমন আছেন? কেমন আছেন?
2: ভালো আছি দিদি ভাই, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি।
2: আর রিডিং এর মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন।
1: হ্যাঁ ভালো থাকবেন, রাখছি।
2: নমস্কার
1: নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো
0: সুরের ভেলা থেকে বলছি,
1: হ্যালো
0: কে বলছেন?
1: হ্যালো,
0: বলুন, শুনতে পাচ্ছি, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার নেবেন, আমি কথা বলছি জওহরলাল বর্মন
0: হ্যাঁ হ্যাঁ,
1: কাছাড়
0: শুনতে
1: জেলা থেকে।
0: পেরেছি।

0: ম্যাডাম আপনার কথা শোনা যাচ্ছিল না।
1: হ্যাঁ এখন শোনা যাচ্ছে?
0: এখন অবশ্যই, এখন অবশ্যই শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ কেমন আছেন?
0: তো আমাকে আজকে একটা কিশোর দার একটা গান শুনিয়ে দিবেন।
1: বলুন।
0: আমি নেই ভাবতে ব্যথায় ব্যথায় মন ভরে যাই, শুধু সেই গানটি শুনিয়ে দিন। আর গানটি তো লিখেছেন সঙ্গীত জগতের মহান গীতিকার মুকুল দত্ত, আর মধুর সুর দিয়ে সাজিয়েছেন কুখিলা কণ্ঠা লতাজি, সেই গানটির সুর সাজিয়েছে। আর কিশোরদের গানগুলি সত্যি খুবই ভালো লাগে শুনতে। 70-এর দশকের স্বর্ণালীর সময় কিশোর কুমারের কণ্ঠে বিষাদের যেন একটা প্রতিধ্বনি, এই গানগুলি শুধু সুর নয়, যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসা অনুভূতি। কিশোর কুমারের জাদুকরটি গানের গভীরতা আরো, সুরের মূর্ছনা সব মিলিয়ে এই গানগুলি এই বাংলা সঙ্গীত জগতে অমর হয়ে রয়েছে আজ। তো সেই গানটি শুনিয়ে দিন ম্যাডাম।
1: ঠিক আছে, চলে এসছি।
0: সবাইকে নিয়ে শুনবো সেই গানটি।
1: ভালো থাকবেন, নমস্কার।
0: হ্যাঁ ম্যাডাম ভালো থাকুন, নমস্কার।

0: নমস্কার সুরের ভাইয়া।
1: নমস্কার দিদি, আমি তোমার কাছ থেকে শ্যামল দাস।
0: বলুন, কেমন আছেন, কি গান শুনবে?
1: ও ভালো আছি দিদি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো আজকে একটি আধুনিক গান শুনবো দিদি।
0: কোন গান?
1: গানটি হলো আমার পূজার ফুল, কিশোর কুমারের ফুল থেকে। হবে দিদি গানটা?
0: হ্যাঁ হ্যাঁ হবে।
1: আমার সঙ্গে শুনবেন কৈলাসর থেকে সঙ্গীতা বৌদি, আর সুদেশ দাদা, তারপরে কাজল দাদা, আপনিও শুনবেন দিদি।
0: হ্যাঁ নিশ্চয়ই।
1: নমস্কার।
0: নমস্কার।

এতক্ষণ শুনলেন সুরের ভালো অনুষ্ঠান। অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী কুইলা শহর, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। বেলা 12টা বেজে 5 মিনিটে শুনতে পারবেন উত্তর পূর্বাঞ্চলীয় গানের অনুষ্ঠান সপ্তসুর, 12টা বেজে 30 মিনিটে হিন্দি গানের অনুষ্ঠান, বেলা 1টায় দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 1টা বেজে 5 মিনিটে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াকৃতি, 1:30টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, মাতৃবন্দনা অনুষ্ঠান 1টা বেজে 40 মিনিটে, দুপুর 2টায় দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, ছড়ের গান শুনতে পাবেন 2টা বেজে 15 মিনিটে, 2:30টায় মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হবে, 3:00টায় দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ এবং 3টা বেজে 5 মিনিটে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে দিল্লি কেন্দ্র থেকে, এবং এরপরেই আবারও মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী রিলে করে শোনানো হবে, 5টা বেজে 55 মিনিটে অনুষ্ঠান পরিচিতি, 6:00টায় ঘোর গৃহস্থের আসর, 6টা বেজে 30 মিনিটে কিষাণবাণী অনুষ্ঠান।

সাতটায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 পর্যায়ক্রমে আগরতলা কেন্দ্র থেকে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 8:10 রয়েছে অনুভব। 8:30 মিশ্র গানের অনুষ্ঠান। 9:00 দিল্লি কেন্দ্র থেকে সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 আধুনিক গান। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 রবীন্দ্রসঙ্গীত। 10:20 দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার নৈশকালীন বিজ্ঞপ্তি এবং সেই সাথে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের আজকের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচী সম্পর্কে। আকাশবাণী কুইল সাহস। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে। পরবর্তী ঘোষণা একটু পরে শুনতে পাবেন।

এতক্ষণ শুনলেন উত্তর পূর্বাঞ্চলীয় গানের অনুষ্ঠান সপ্তসুর। এতে আজ শুনলেন মেঘালয় রাজ্যের গান, আকাশবাণী কুইলা শহর। শুরু হচ্ছে হিন্দি গানের অনুষ্ঠান আজকের ছবি রাম জানে। প্রথম শিল্পীরা হলেন উদিত নারায়ণ, অলক ইয়াগনিক এবং সোনু নিগম।

এতক্ষণ শুনছিলেন অভিজিৎ সর্দার সরগম, উদিত নারায়ণ এবং সহশিল্পীদের কণ্ঠে। অনুষ্ঠানে এবারের গানখানি শুনুন উদিত নারায়ণ এবং সহশিল্পীদের সমবেত কণ্ঠে। শুনছেন রাম জানে ছবির গান।

0: আগ্রহ প্রত্যক্ষ সংগ্রামে যাবার মোটেই ভালো নয় আগ্রহ তার চেয়ে করো সত্যাগ্রহ
1: যদি তোর ডাক শুনি কেউ না আসে খরগোশ একলা চলে রে যদি তোর ডাক শুনি কেউ না আসে

0: শুনে বললে এ জঙ্গলে অন্য সিংহ থাকলে তাকে আনতো ডেকে, তাকে আনতো ডেকে তার মুন্ডুটা চটকে আচার করে। হরিণ মাংসের সঙ্গে মেকে চেকে চেকে খাবো তখন জমবে ভালো, তখন জমবে ভালো।
1: সিংহ বেটা এত তোর বুকের পাটা, আমার গাটায় শেষ বেলাটায় ঢুকলি এসে, দমদম মারবো লাঠি বেগে তোর বুকের ছাতি, কলজে পাতির রক্ত খাবো চুষে চুষে। দাঁড়ালে সিংহ বেটা,
2: ওই
0: দেখো সিংহ মশাই কুয়োর ভেতর বসে আছে, ওর সাথে লড়াই করে পারবে না কো ওঠো গাছে।

এতক্ষণ শুনছিলেন অন্তরা চৌধুরী এবং সাহশিল্পীদের কণ্ঠে। এবারের গানখানি শুনুন সবিতা চৌধুরী এবং সুরেশ ওয়াতকরের সমবেত কণ্ঠে। শুনছেন প্রতিজ্ঞা ছবির গান।

প্রতিজ্ঞা ছবির গান খানের সাথে শেষ হলো আজকের ছায়াগীতির অনুষ্ঠান আকাশবাণী কুইলে শহরে। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের 11তম বৈঠকে সভাপতিত্ব করছেন। সরকার চার ধরনের ইথানল মিশ্রিত পেট্রোলের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সইজালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালিয়েছে। জবাবে ইরানের ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা এবং মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার খবর। পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি সেত্তেবেল্লোতে হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকই প্রাণ হারিয়েছেন। শোক প্রকাশ কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের। মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টাদিও অ্যাজটেকায় আজ শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের 11তম বৈঠকে সভাপতিত্ব করছেন। এই বৈঠকে দেশজুড়ে উদ্যোক্তা সংস্কৃতিকে উৎসাহিত করা, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা। এছাড়া সুশাসন, ডিজিটাল পরিকাঠামো এবং অংশীদারিত্বের মতো মূল বিষয়গুলিকে কাজে লাগিয়ে একটি কার্যকর রূপায়ণ পরিকল্পনা বা রোডম্যাপ তৈরির বিষয়ে আলোচনা হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষায় কেন্দ্র ও রাজ্যগুলি ভারতের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে যৌথভাবে কাজ করছে। এবারের বৈঠকের মূল ভাবনা বিকশিত ভারত অ্যাট 2047-এর লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন। এই বৈঠকে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষকদের কল্যাণ সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার এবং তাদের জীবনযাত্রাকে যথাসম্ভব সহজ করে তুলতে সরকার সর্বতোভাবে চেষ্টা করছে। সমাজ মাধ্যমে একাধিক বার্তায় তিনি বলেন, কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও সমৃদ্ধির ভিত্তি। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 22%, 25%, 27% এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এখনই চারটি গ্রেডের জ্বালানির উপর আবগারি শুল্কের হার শূন্য হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল দেশে ইথানল মিশ্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করা, আইনি প্রক্রিয়া সহজ করা, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা এবং একটি আধুনিক ও স্বচ্ছ শ্রম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ভারত 29টি কেন্দ্রীয় শ্রম আইনকে 4টি শ্রমবিধিতে একত্রিত করে ব্যাপক শ্রম আইন সংস্কার করেছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে গতকাল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে একথা জানান। তিনি আরও উল্লেখ করেন, 2017 থেকে 2025 সালের মধ্যে বেকারত্বের হার 6% থেকে কমে 3.1% নেমে এসেছে এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার 22% থেকে বেড়ে 38.8% হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বুলগেরিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিন ধরে একটি ধারাবাহিক সম্পর্ক রয়েছে। এখন উভয় দেশের কাজ হলো এই সম্পর্ককে আরও গতিশীল এবং ভবিষ্যৎমুখী রূপ দেওয়া। বুলগেরিয়ায় সেদেশের বিদেশমন্ত্রী ভেলিস্ত্রাভা পেত্রোভা চামুজার সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। ডক্টর জয়শঙ্কর জানান, তাদের আলোচনায় তিনটি মূল বিষয় উঠে এসছে। প্রথমত, ভারত ও বুলগেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা। দ্বিতীয়ত, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এবং শেষত বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও অগ্রগতির লক্ষ্যে শক্তিশালী দেশগুলি কীভাবে যৌথভাবে কাজ করতে পারে সেই বিষয়টিও উঠে এসেছে তাদের আলোচনায়।
1: Our discussions today have three dimensions. First, the bilateral

0: second partnership between India and the European Union, and how what our two countries can do together in the world for the world.
1: অন্ধ্রপ্রদেশের রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে বিস্ফোরণের ফলে 8 জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় ভারতীয় মানবাধিকার কমিশন অন্ধ্রপ্রদেশের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে কমিশন এই বিষয়ে 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই সাইবার জালিয়াতি মামলার সঙ্গে যুক্ত গণেশ বালাসোকালেকে সফলভাবে থাইল্যান্ড থেকে ভারতে প্রত্যর্পণ করেছে। বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক এবং থাইল্যান্ডে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে এই প্রত্যর্পণ প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। সিবিআই জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি সাধারণ মানুষদের এই প্রতারণা চক্রে যুক্ত করে একটি সাইবার জালিয়াতি নেটওয়ার্ক চালাত। রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভার্চুয়ালি রাজস্থানের জয়সালমীর জেলার রামগড়ে 20 কিলোওয়াট FM ট্রান্সমিটারের উদ্বোধন করেছেন। জয়পুরের আকাশবাণী প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজিত হয়। জয়পুরের সাংসদ মঞ্জু শর্মা, প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী এবং আকাশবাণীর মহানির্দেশক রাজীব কুমার জৈন সহ অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়েছেন, সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজির হতে হবে। তদন্তে সহযোগিতা করলে আগামী 3 সপ্তাহের জন্য অভিষেককে গ্রেপ্তার করা যাবে না বলেও জানানো হয়। 2 সপ্তাহ পর সিআইডি মামলার রিপোর্ট আদালতে জমা দেবে, ওই দিনই মামলার পরবর্তী শুনানি। এই সময়কালে অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না সিআইডি। তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইক আজ ইস্তফা দিয়েছেন। তিনি রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। পাশাপাশি প্রকাশ চিকবরাইক তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে সামরিক হামলা চালিয়েছে। জবাবে ইরানও ফের হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা করেছে এবং বাহরিন, কুয়েত ও জর্ডানে মার্কিন সেনা ঘাঁটিতে পাল্টা হামলা করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের ক্রমাগত আগ্রাসনের জবাবে তারা এই নিয়ে টানা দ্বিতীয় দিন আত্মরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেয়। এই হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, র্যাডার ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থা এবং নজরদারি সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানের গণমাধ্যমগুলি বন্দর আব্বাস, কেসামদ্বীপ, মিনাব এবং সিরিক সহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। হরমুজ প্রণালীর কাছাকাছি নৌসংঘর্ষেরও খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ার পর এই ধারাবাহিক হামলা ওই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি সেত্তেবেল্লোতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর প্রাথমিকভাবে নিখোঁজ হওয়া 3 ভারতীয় নাবিকেরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওমান উপকূলের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সমাজ মাধ্যমের এক বার্তায় জানিয়েছেন, মৃতদের মধ্যে দুজনের দেহ উদ্ধার করা হয়েছে এবং তিনি এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী সোনোয়াল জানিয়েছেন, এই কঠিন সময়ে সরকার মৃতদের পরিবারের সঙ্গে রয়েছে। উল্লেখ্য, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ সেত্তেবেল্লোর ওপর হামলার ঘটনায় গতকাল ভারতের বিদেশ মন্ত্রক মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করেছে। মন্ত্রক এক বিবৃতিতে এই বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে জাহাজে থাকা 24 জন ভারতীয় নাবিকের মধ্যে 21 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওমানের সিনাস বন্দরের কাছে আজ একটি জাহাজের বিষয়ে ধরনের খবর পাওয়ার কথা জানিয়েছে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস। সমাজ মাধ্যমের বার্তায় দূতাবাস জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও দূতাবাস উল্লেখ করেছে। ভারতের আবহাওয়া বিভাগ IMD আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কেরালা ও মাহে, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কোঙ্কণ ও গোয়া, তামিলনাড়ু এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি বিমান ধ্বংস হয়েছে এমন দাবি করা একটি ভিডিও সরকার ভুয়ো বলে জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই দাবিটি মিথ্যা এবং ভিডিওটি পাকিস্তানের অপপ্রচারমূলক কিছু অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে। এছাড়া জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিদ্বেষপূর্ণ অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার জন্য PIB নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকায় আজ রাতে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে গ্রুপের লড়াইয়ে আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।

0: খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। উল্লেখ্য, 2010 সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। এবারের বিশ্বকাপেই সব থেকে বেশি 48টি দেশ অংশগ্রহণ করছে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে মোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল 19শে জুলাই। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের 11তম বৈঠকে সভাপতিত্ব করছেন। সরকার 4 ধরনের ইথানল মিশ্রিত পেট্রোলের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। মেক্সিকো সিটির ঐতিহাসিক স্তাদিও আজতেকায় আজ শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: সম্প্রচারিত হল কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলা সাহস। এবারে শুনুন দেশাত্মবোধক গানের অনুষ্ঠান মাতৃবন্দনা, পরিবেশনায় কলকাতা ইয়ুথ চয়েস।

এতক্ষণ শুনলেন ছড়ার গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আকাশবাণী কুইলা সাহার। কিছুক্ষণের মধ্যেই মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী রিলি করে শোনানো হচ্ছে।

শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 6টা বাজে সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, 6টা বাজে 30 মিনিটে কিষাণবাণী, সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7টা বাজে 35 মিনিটে শুনবেন বাংলা সংবাদ, আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7টা বাজে 45 মিনিট ও 7টা বাজে 55 মিনিটে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8টা বাজে 10 মিনিটে শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অনুভব, রাত 8টা বাজে 30 মিনিটে শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান, রাত 9টায় ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9টা বাজে 15 মিনিটে শুনবেন গজল, রাত 9টা বাজে 30 মিনিটে শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় বাংলা সংবাদ আকাশবাণী।

কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 10:20 শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ, আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:30 শুনবেন আগামী দিনের অনুষ্ঠান সূচি। শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
1: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরি আন্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরি আন্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরি আন্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com and insurance awareness initiative by General Insurance Council of India.
2: আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
3: আরে আশা দিদি, আপনি?
4: সারদা, খুকি কেমন আছে?
3: খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
4: আরে রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছ?
3: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়।
4: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্য। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
5: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
3: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
6: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: আকাশবাণী কৈলা শহর, এখন শুনবেন ঘর গৃহস্থির অনুষ্ঠান।

0: নমস্কার দাদা।
1: নমস্কার
0: দাদা, আমরা এখন কোন গ্রামে আইছি?
1: এখন আইছেন হিদলি গ্রামে।
0: হিদলি গ্রামে তো আমরা গড়গৃহস্থির আসরে আমরা হিদলি গ্রামে আইছি এক কৃষক ভাইয়ের কাছে। তো দাদার নামটা কেটা?
1: আমার নাম হলো স্বপন পাল।
0: স্বপন পাল। তো আপনাকে তো এই গ্রামেই কেটে বড় হয়েছেন?
1: এই গ্রামেই বড় হয়েছি।
0: এবং কত বছর ধরে আছেন?
1: এটা আমার বাবা তার আগে মানে তালকনি জায়গা থেকে আমরা জায়গা এটা আমার আগের ব্রিটিশের জায়গা।
0: আচ্ছা, তো দীর্ঘ বছর ধরে আছেন। আপনার নাই নাই ঘরে বয়স অঙ্কে 60 উঠে গেছে নাকি?
1: 60-এর ঊর্ধ্বে হইব।
0: 60-এর উপরে হয়েছে, কত বছর ধরে আছেন?
1: আছি।
0: এবং ক্ষেত কৃষি লইয়া কত বছর ধরে আছেন?
1: আমি তো বাবার লগে স্কুল জীবনে লেখাপড়া থেকে ছোটবেলার থেকেও বাবার লগে ফিসি ফিসি আসলাম, স্কুলেও গেছি, বাবার লগে চলছি, ওই ওখানে চললাম।

0: তো ঠাকুর দিলে তো আপনার
1: সকাল
0: জায়গা,
1: আকাশ এত বৃষ্টি
0: হ্যাঁ
1: নিয়ে চলটা
0: ঠাকুর দিলে তো আপনার জায়গা জায়গা সম্পত্তি বাক্যই আছে।
1: আসেই তখন বাঘ বাটুর ইয়া কমবে, আগে তো মানুষ আসলে কম, হন কমে যাইব।
0: আচ্ছা যাই হোক, এরপরেও আপনার জায়গা আবার কম নাই আশা করা যায়,
1: আছে
0: ক্ষেতের জমি টমি
1: আছে
0: মিলে। তো এমনি ক্ষেত কৃষি কিতা করতে এখন?
1: তো ধান লাগাইমু, আলি ফলাই দিছি, বিভিন্ন চার্জ দিয়া লাগাইলি মনে আর সাতটা পনেরো দিন হইছে,
0: মানে
1: সাতটা
0: যেটা
1: লাগাই
0: আমরা আউশ ধান করি।
1: আস ধান।
0: আচ্ছা তো আউশ ধান তো আপনার এখানে অকালে বুধে আবার করতেও চায় না?
1: সকলে চায় না, গরু বাছুরের সমস্যা, কেউ করে না দেখিয়া, আস্তা মাঠে যে ক্ষেত করতো সবাই তো গরু বাছুর বন্ধ হইল না,
0: হ্যাঁ
1: ওই বেড়ার টেরা
0: না,
1: দিয়ে অল্প
0: কিন্তু আবার সবাই তো একটা কথা কয় যে কেউ করে না, আমি একলা করি করতাম না। এখন
1: কিন্তু
0: আপনারা যদি সবাই যদি এই
1: আমি
0: কথাটা করেন,
1: সবাই কইছিলাম, কজন আমি কইছিলাম সবাই ক্ষেত করে হিদলি
0: হ্যাঁ
1: মাঠ, সবাই মিলিয়া বলে তো গরু বন্ধ হয়ে যাবো অটোমেটিক,
0: হ্যাঁ
1: কেউ একমত হয় না, মুখে খয় খাজা নাই।
0: তো এটার কারণটা কি?
1: ওই তো হন কারণ হইলো দেখ, সরকারি চাউল ফার, রেশনও ফার, বাগানও ফার, তারা চালি ভালি চলি যায়,
0: হ্যাঁ
1: আগের মানুষ নাই যে ক্ষেত কর, তখন মানুষে পেক কসলাইতে পরিশ্রম করতে হয়েছে।
0: এরপরেও তখন মানে ক্ষেত কৃষি করলেও কিন্তু আগের মতো তো আর অত পরিশ্রম নাই।
1: পরিশ্রম নাই, আগের মানুষও নাই তো, আগের মানুষ খেতে জড়িত আসলো, চালের রেটও কম আসিল, তবে ক্ষেত করছে, এখন চালের রেটও বেশি, চাল বিক্রিও বেশি, কিন্তু তবে ক্ষেত করে না মানুষ, এখন হইল এমনি গুড়িয়া গাড়ি এখন ট্যাক্টর ট্যাঙ্ক ইটা ইটা করিয়ে তারা বসে দিত,
0: অথচ যারা জমি আছে এরা ক্ষেত করে না।
1: হেরাও বরং তো দিলাই ইয় বাকি দিলাই
0: বাকি দিয়া
1: বাকি দিয়া
0: ইয়ে করে।
1: বরগাদের দিলাই।
0: তো আপনি মানে গত বছর আপনি করছিলেন কিছু মানে আউস করছিলেন?
1: আমরা তো প্রতি বছরে, আমার তো চাকরি নেই চুকরি, আমার ক্ষেত নিজের মাটি নিজের কলতা আছে, আমার ক্ষেত করেও লাগে
0: আউস করেন চাইলেও হলো।
1: করি।
0: তো এই যে ধানগুলা যে আপনারা যে করুন বা আউসও যে করবা, এটা আপনারা এমনি কি পদ্ধতিতে আপনারা করুন?
1: আমরা কিছু এমনি নর্মাল করিয়া কিছু সি পদ্ধতিকে করি,
0: আচ্ছা তখন সেই পদ্ধতিতে করাই তো আপনার অনেক দানও কম লাগে, মানে আড়ি যেটা কয় আর কি,
1: জ্বালা কম লাগে, বীজ কম লাগে,
0: বীজ কম লাগে
1: লাগে কিন্তু পরিশ্রম একটু বেশি লাগে আর,
0: আচ্ছা
1: পরিশ্রম আনমান ফল মিলে কুড় খাই দেওয়া যায়, গাছ বাঁচা যায়, গাছ না হলেও দানে একটা কুড় দিলে দান ভালো হয়।
0: তো মোটামুটি তো আপনার অনেক সুবিধাও, ফলনটাও বেশি হয়,
1: ফলনও বেশি হয়,
0: ফলনও বেশি হয়,
1: মাইসক নাই যত্ন রত্ন।
0: তা তো ঠিক আছে, যেমন আগে যেমন ধরো আপনারা
1: এলোপাতাড়ি
0: এলোপাতাড়ি করতা,
1: আলি
0: এবং
1: বেশি লাগতো,
0: আলি বেশি লাগতো,
1: বয়স্ক আলি লাগাই
0: বয়স্ক আলি লাগাইতে, এখন তো একটা নির্দিষ্ট একটা দিনের দিয়ে দিছে আপনি, 15 দিনের ভিতরে বা 18 দিনের ভিতরে আপনারা লাগাইনি একটা বা দুই গাছ করে
1: আগে
0: লাগাইনি।
1: তো মানুষ তো বৈজ্ঞানিক সিস্টেম আসিল, এখন বৈজ্ঞানিক তো দেখলো বা করাইয়া ফিল্টার আমাইয়া দেখাইলো পরীক্ষা করাইয়া, দেখো অল্প বয়সে যখন চারাটা লাগাবে এটা ড্যাম চারা দিব বেশি, আর এটা তো তোমরা আলি তোলা তো তারে বুড়া বানাইলে হে ড্যাম স্যাম কিতা দিব, আবার কিছু অংশ মানুষ ডিগালি মানে বৃষ্টি বাদল দিলে মানে মারিলে আর কি, খসি কাজ তো একটু শক্ত হইলে একটু বৃষ্টি তুফান মানে জল মানে আর কি, ওইটাও চালাইন না কিন্তু খসি কাছে কিন্তু সারা দেয় বালা,
0: স্বাভাবিক।
1: যেমন আমরা সুপারি গাছ করেন, যে কোনো গাছ বড় গাছ লাগানি ঠিক নাই, অল্প বয়সে গাছটা লাগালে গাছটা শক্ত হইয়া মজবুত হইয়া উঠে,
0: স্বাভাবিক। এখন আপনার যদি বুড়া গাছ লাগান, যে বুড়া গাছে আপনার
1: হেডিয়াম সাম দিত না, ফলন আইত না,
0: ফলন আইত না। তো যাই হোক, গতবার তো সাইলো তো বোধহয় আপনার
1: করছি,
0: কিরম পাইছিল ধান?
1: পাইছি আমরা খানিরপুর চলে টুকটাক, আমরা কিছু খুচরা খাচরা বেশি চাউল টাউল,
0: মানে এটা বেচেই তো আপনার সংসার চলে। আচ্ছা তো এমনি যে এখন যে লাগাইবা, যে কেটে ধান লাগাইবা?
1: এটা আমরা এখন কি এটারে কয় টোফ লাগাইবো, আমি লাগাইমি এটা নরেন্দ্র, নরেন্দ্র না এটারে কিতাবা ধান করবো বলে গেছি, এটা আড়াই মাসি আর দুমাইল লেখা নাই হয়,
0: আচ্ছা এটার এটা কি আপনার ব্লক থেকে পাইছেন নি?
1: না এটা এখন গ্রামের থেকে এক বাড়িতে আনছিলাম বীজ, এটা লাগাইমি,
0: এটা এটা লাগাইবা, এটা যদি আড়াই মাসে হয়ে যায়,
1: আড়াই মাস হয়ে যাবে দুমাইল লেখা,
0: তো আপনি চিন্তা করেছেন দেখি এই যে ফাঁকে আপনার এই ধানটা হয়ে গেল,
1: আড়াই মাস হয়ে যাবে,
0: আড়াই মাসে আপনি আপনি ফাই দিলা, তো এটাও কম কথা নাই, কিন্তু এটা মানুষে বুঝতে চায় না। আপনার যদি গরু টরু যদি থাকে, যদি এটা থেকে আপনারা ইয়ে হইলা
1: খেটের হওয়া যায়, আর এটা যদি প্যাক থাকে তো 2-3 চার যাবা লাগানিও যায়,
0: লাগানিও যায়। তো এটা এটা এটা আপনার একটা একটা সুবিধাও,
1: সুবিধাও
0: হ্যাঁ আমার সব কিছু পাইলে, আপনার কুড়াও পাইলা, হ্যাঁ আপনার যে গরু দেখে এটা খাওয়াইতে পারতাম।
1: এখন বর্তমানে কুড়ারও দাম আছে, কেজি হিসাব বিক্রি হয়,
0: কিন্তু এটা তো অনেকে করতেও চায় না,
1: করতে চায় না,
0: মানে এই আউশ ধানটা করতে চায় না, কিন্তু
1: পাঁচটা করতে চায় না, বৃষ্টি বাদল মারা ঝাড়া লইতে একটু কষ্ট হয়, লেগে লয় না, গরু বাছুর বান্ধব বিভিন্ন ধরনের সমস্যা দেখায়, কিন্তু আগে তো সমস্যার ভিতরে মানুষ করছে।
0: আপনি তো আগে তো আপনারা 3 বছরও লাগাইছেন।

0: 3 বছর আমরা এই দিন মাঠে হইছে নাই, তা অন্য সাইডে দেখলাম চন্ডবীর হইতো,
1: মানে বুড়ো ধান লাগাইতো,
0: বড় ধান হইতো চন্ডীগড়ে দেখি না এখন বড় ধান
1: না, এটা তো উঠাই দিছে, এখন সব জায়গাতে উঠাই দিছে, দেখা যায় 1 ফসল করে,
0: 1 ফসল
1: আউস তো আপনার করে না, করে খালি আপনার সাইজ
0: চন্ডীগড়ের মাঠে তো আমরা 3 ফসল করতো,
1: 3 ফসল করতো আগে, ওইটাই ফেলে নির্ভর আছে,
0: ওই তো এখন খেত কৃষ্টি মানুষের খরচই যায় না,
1: খরচ যায় অত সাথে, এখন আগে কত
0: রেট
1: বন্যা হইতো,
0: বন্যা হইতো
1: ধান লাগাইছে লইয়া গেছে কি, তারা এরপরে আবার লাগাইছে,
0: আবার লাগাইছে,
1: এখন তো সেইভাবে তো কিন্তু এরকম বন্যাও তো হয় না,
0: না
1: যেটা আবুস যেটা লাগাই বা এটাই মধ্যে কিন্তু আপনার বাস্তুঘাত আসেনি,
0: বাস্তুঘাত আমরা আলি বিশ্রাত থাকে আর কিছু আছে বিচারিত বৈঠিয়া কই আর কি, ওটা বৈঠিয়া লাগাই দিব, আলি ফেলাই বৈঠিয়া লাগাই, বৈঠিয়া মানে কি এটা মানে আলি তাড়াতাড়ি জমিনটা
1: মানে এটা তো এই যে কিছুদিন আগে এত যে বৃষ্টি হইতেছে, এই বৃষ্টি কিন্তু আপনার কোনো ক্ষতি হয়েছে না,
0: ওই যে তো রামাই গাছ মরছে, জিঙ্গা গাছ মরি গেছে, শ্যামলা গিয়া
1: ঝিঙ্গা গাছের নিচে জল থাকে আটি যায়, যদি মরি যায় তো সেই হিসেবে তো ড্রেসটা বোধ হয়
0: ড্রেসটা তো আছে,
1: ওখানো আছে, আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এটাই চলে, এমনি আর আর কিছু আছে না আপনার,
0: এমনি তো বাড়িতে গরু আছে, বাছুর আছে, শোর আছে, মুরগ আছে,
1: মানে সব সব কিছু আপনার আছে, আচ্ছা, তো দেখলাম কিছুক্ষণ আগে দেখলাম আপনার ছাগলে দেখলাম চেঁচামেচি করলো, আপনার কাছে ছাগলও ভালো নি,
0: ভালো
1: ছাগলও ভালো নি,
0: আমরা কৃষক মানুষ আমরা দুইটা দিয়ে চলতে লাগবো,
1: হ্যাঁ ওইটা লাগি আপনার সব কিছুই আছে,
0: আছে একটা দুইটা, একটা দুইটা তিনটা চারটা আছে,
1: হ্যাঁ গরুও আছে, ছাগলও আছে, শুকরও আছে, শুকরে কিন্তু এটা খামার করছিলেন
0: না, এটা আমি আমার নিজে একটা কিনিয়ে রাখছি,
1: হ্যাঁ
0: এটা কিনছিও বেচছিও আবার কিনছি,
1: হ্যাঁ মানে এরকম রোটেশন ওয়াইজ আপনার আছে,
0: আছে,
1: তো এই যে আপনার শুকর যে প্রতিপালন করুন এটা কি তা মোটামুটি লাভ হয়নি,
0: লাভ মানতে ওই যে আমরা বাড়ির যে অন্য সময় বাট টাত বা ক্ষেতর কুড়া দানোর কুড়া টুড়া তাকে দিতে আমরা শহরে খাওয়াইলাম, আস্তে আস্তে এটা বড় হইলো, মনে করেন আমরা একটা তো ব্যাংকের মতন কিছু টাকা তুললাম, বাড়লো আস্তে আস্তে,
1: আচ্ছা পরে এটা আপনারা
0: একখান জড়িত হইলো,
1: জড়িত হইলে বিক্রি করলাম, তো এই মোতাবেক আপনি এটাও শুকরটাও আপনার প্রতিপালন
0: করলাম, শুকরটা তো সুরেও নেয় না,
1: সুরেও নেয় না,
0: গরু তো সুরেও নেয় কি,
1: আচ্ছা
0: এটা তাও তাকে বান্ধা,
1: মানে সূর্য নেয় না ওইটা লাগে আপনারা এই সুযোগটাও নেয়া, তো এখন তো দেখা যেতেছে আপনারা এদিকেও বোধ হয় আপনার বান্দরেরও উপদ্রবটা একটু বেশি,
0: বেশি বেশি বান্দরে রাখে না, লেচু আছে, লেচু খাই হলে কাটল খাই হলে মানে সব জায়গায় খাই বান্দরে,
1: সবই খায়, তো এখন বান্দরে যেটা খায় না এটাই তো আপনারা লাগাইতে হইবে,
0: বান্দরে খায় না ওই তো খায় না তোমার ওই
1: ঢেঁড়স,
0: ঢেঁড়স না আমার হলুদ আদা ইটা খায় না, অবশ্যই ইটারও লাগে না,
1: মুখি টুকি
0: মুখি কচু ইটা,
1: তো আপনার যে জায়গার যে পজিশন এখানে তো আপনার কচু তো লাগাইতে পারতা,
0: কচু একটু বল লাগে, পরিশ্রম লাগে, করালা বল লাগে, বাসা লাগে, তো লতাও বেসা যায়, কচু বেসা,
1: হ্যাঁ এটা তো আমি একটা জায়গাতে গেলাম সে লোকটা খালি এখন লতাই খালি বিক্রি,
0: হ্যাঁ লতা বিক্রি করো,
1: হ্যাঁ
0: একটা আছে শুকনা কচু, একটা আছে জলের কচু,
1: তো আপনার যে জায়গার যে পজিশন এখানে তো আপনার মদন কচু তো লাগাইতে পারতা,
0: হ্যাঁ পারতাম, একটু বল লাগে আমি লাগাইছি না,
1: মানে আপনার তো গরু আছে সার তো আপনার লাগাইছি, মানে জৈব সার হিসেবে তো আপনারা গোবর দিতে পারবেন,
0: লাগাইছি না আমরা তো ভাবছি একটা টুকরা লাগাই মু এক জায়গা,
1: কারণ যেহেতু আপনার বান্দরের উপদ্রব আছে,
0: শুকনার কচুটা লাগাই,
1: হ্যাঁ শুকনার কচু আপনি লাগাইলে বা মুখি লাগাইলা, বা মুখিও করছেন না কোনোদিন,
0: মুখি আগে করছি এবার খুব মুখি করছি না,
1: এবার করছেন
0: না, বালা বীজ মানে রাখছিলাম বীজ নষ্ট হয়ে গেছে,
1: বীজ নষ্ট হয়ে গেছে,
0: আর বাজারতে এমনি ডাইরেক্ট বীজ আনি না, এখানে গলার ধরে,
1: গলার ধরে,
0: এবার যখন মুখি ফলবো তখন মুখি আন খানিলে খাইয়া এটারে
1: চাহিদাও আছে, কিন্তু
0: চাহিদাও আছে, নর্মালি প্রথম উঠাইলে 80 টাকা, 100 টাকা, 50 টাকা, 40 টাকা
1: আপনার বিক্রি হয়, কিন্তু এমনি দেখলাম আপনার বাড়িতে দেখলাম প্রচুর সুপারি গাছ দেখলাম, এই সুপারি গাছ কিন্তু আপনার সুপারি বিক্রি করে করতে পারেন?
0: আমরা সুপারিও কিছু খাসা থাকতে পারি, সিলাই ফাইকারা ফাইকারা ফাড়িয়া লুয়ে যায়। আচ্ছা, বস্তা
1: এখানে তো প্রচুর গাছ দেখ।

0: তারা খাসা নাকি? আগে তো খাসা বিক্রি করে ফাঁক না, ও খাসা নাকি?
1: খাসা নাকি? তো এটা কিটা মানে তারা নিজেরাই না,
0: নিজেরাই
1: পারে, নিজেরাই নাকি?
0: নিজেরাই নিব, তারা বাইরে এটি চালান দিব।
1: তো আপনার এখানে কতটুকু গাছ হইব আছে?
0: আমরা 4-5 বস্তা বেশি লাই, বছর হয় না সমান, 4-5 বস্তা বেশি, বস্তা হিসাব।
1: তো মোটামুটি এখান থেকে মোটামুটি একটা আপনার টাকা ইয়ে করতে হবে,
0: 1500-1600
1: বস্তা,
0: 50 কেজির বস্তা।
1: মানে দেখা গেছে আপনি ধরুন 7-8 হাজার টাকা বা 10 হাজার টাকা পর্যন্ত আপনার যায়
0: যায়,
1: মানে বিক্রি আপনি করতে পারলা। তো আবার নতুন করে লাগাই জানি,
0: নতুন লাগাইছি ওই তো উটের সারা, এটাও দানোর মতো এক সাইড বড়ই, এক সাইড বাঙ্গো, বয়স হইলে তো নষ্ট হয়ে যায়। লাগানি লাগে বছর বছর, এক দুইটা করে লাগাইলে
1: আবার নতুন ওইবার লাগাইছি
0: লাগাইছি।
1: যাই হোক, এটার থেকে তো আপনার একটা ইনকাম হইলো, ইনকাম বা এটা তো আমার একটা, এটাও তো বান্দরাও বোধ হয় খায় না, বোধ হয়
0: বান্দর না, কটায় একটু নষ্ট করে,
1: কটায় নষ্ট করে। আচ্ছা, বইলেও তো বান্দরের মতো নাই
0: না, বান্দর মতন না।
1: তো মোটামুটি আপনি এইটা বিক্রি করলা, এমনি কিন্তু হাঁস টাঁসও আসে নি, হাঁস ওষুধ প্রতিপালন করেন, হাঁস মুরগও আছে? মানে আপনি ক্ষেত কৃষি হিসাবে আপনার সব কিছুই
0: রাখছি।
1: এদিকে আপনি ধান তুলরা, আপনি গরু আছে, আপনার ছাগল আছে, এদিকে কইছেন শুয়ারও আছে, আবার কইছেন আপনি হাঁসও আছে, মুরগও আছে। তো মোটামুটি আপনার সবটা মিলিয়ে
0: সংসার
1: সংসার চলে, বা প্রয়োজনে বিক্রিও করতে পারো?
0: বিক্রিও করি মাঝে মাঝে, খাইও, ডিমও বেশি খাই, তো চলে আর।
1: আচ্ছা, তো পাশে দেখলাম মাছটা আপনার, একটা পুষ্করিণী দেখলাম, এই পুষ্করিণী থেকে মাছ ফেলাই,
0: মাছ এমন বড় হয় না, আমরা আর বর্ষার কিছু ফেলাই টুকটাখানি বুঝ চলে।
1: তো এইটারই নি কেন্দ্র করি আপনি হাঁস ফালরা?
0: এটা যদি আসে ভাল লাগে, তাহলে জলে হইতে ফাললে যে আসে কুড়া খায়, কুড়া খাইলে মাছও এটা একটা খানে খায়, কুড়াটা খাজলা খাইলে আসে।
1: মানে ওইটার লাগি আপনি এক কামে দুই খাম হইল, হাঁসটাও ওই গেলো,
0: মাছেরও খানি,
1: মাছেরও খানি হইল। আচ্ছা, তো এইটার থেকে এমনি আপনি যে পুষ্করিণীটা তো মনে হইতেছে বেশ পুরনোই বোধ হয়,
0: পুরানো এটা জল শুকাই যায় নিচে, আমরা তো ছড়া আছে সাইডে বালু জায়গা, জল শুকাই যায়, মানে 6 মাসের মতন চলে,
1: 6-7 মাস এটা চলে। তো ওইটার ভিতরেই আপনারা এটা ফোনা ফালাই দেন?
0: ফোনা ফালাই,
1: হ্যাঁ, যেমন এখন আপনার বর্ষা আইছে,
0: হ্যাঁ, কোয়ালিটি আমরা ফালাইছি, তুলা তুলা ফালাইছি,
1: বড়
0: প্লাট হইলে ডুববো, এর আগে ডুবতো,
1: এর আগে ডুবে না, যার ফলে আপনার চৈত্র বৈশাখ জল কিন্তু শুকাই যায় না,
0: শুকাই যায়,
1: শুকাই যায়। এখন তো বৃষ্টি দেওয়ায় বোধ হয় আপনার জল ভর্তি হয়ে গেছে,
0: এমন ফালাই না, মোটামুটি খানির বুঝ ফালাই আর
1: প্রয়োজনে বিক্রিও করতে করতে পারেন,
0: বিক্রি করি না আমরা, আমরা নিজের নিজের চলাই, কারণ বিক্রি করলে তো বেশি মাছের দরকার, আমরা করি না।
1: এমনি তো দেখলাম, এমনি আর এমনি মানে বর্ষাকালীন সবজি আপনার কিছু আছে আর?
0: এখন তো আর দেড় সারা কিছু নাই,
1: দেড় সারা আপনার
0: কিছু নাই, সিম টিম লাগানি গো আস্তে আস্তে,
1: সিম তো এখনই লাগাই দিবা নাই, সিম তো বহুত দেরি হয় না,
0: দেরি হয় এখন, আছে একটা হাতি মাইয়া,
1: আসেন হাতি মাইয়া যেটা উঠে,
0: ওটা লাগাই।
1: আচ্ছা, এটাও কম না, যদি আপনি আগে যদি করে নিতে পারুন তো দাম পাইবা কিন্তু, হ্যাঁ
0: দেখুন দাম 100 টাকা।
1: আচ্ছা, তো এমনি গত ইয়েতে যে আপনারা যে ধান যে রয়েছিলা, এটা কি আপনি বিক্রি করতে পারছেন নাকি, মানে সাইল যেটা আপনারা?
0: এটা আমি তো আমরা খারাম আর মধ্যে মধ্যে কেউ চাই, তারা কুটিয়া
1: মানে চাউল চাউল বিক্রি,
0: চাউল বিক্রি।
1: আচ্ছা, তো মোটামুটি আপনার সমস্ত কিছুই আপনারা ওই ক্ষেত কৃষি দিয়েই
0: চলল,
1: তার ইয়ে দিয়েই আপনারা চলতেছেন, মানে এটাই আপনার মানে জীবন জীবিকা রক্ষা করে আপনার ওই ক্ষেত দিয়েই,
0: ক্ষেত দিয়েই।
1: আচ্ছা, তো মোটামুটি সবটা লইয়াই আপনারা আসুন। আচ্ছা, তো এমনি মনে করুন যে আপনি আউশ কইছেন আপনি লাগাই দিবা, মোটামুটি আপনার প্রস্তুতি চলছে, হ্যাঁ ওই দিব, তো এইখানে কইছেন আপনি একটা একটা নতুন একটা ধান, হ্যাঁ এটা আপনি লাগাইবা এবং এটা কইছেন 2.5 মাসের ভিতরে হয়ে যায়। আচ্ছা, তো ওই যে 2.5 মাসের ভিতরে ওই গেলে যে ধানটা ওই যেব, এরপরেই

0: আপনি ওই জায়গাতের মধ্যেই নিয়ে আপনি আপনারা শালডাল লাগাই দিবেন,
1: শালডাল লাগাই দিব।
0: লাগাই দিবা? আচ্ছা, তো এমনি এই যে আপনার এই যে জায়গাটা, এগুলো কোনো মাটি উটি পরীক্ষা করছিলেন?
1: এটা বেল ডাবলি মধ্যে মধ্যে আইয়া দেখে পরীক্ষা করে, বা নিলেও আমরা পরীক্ষা করিয়া দেয়। এটা আগরতলা তো ফাটায়, আগরতলা রিপোর্ট ফাটায়।
0: তো এমনি কি মোটামুটি কোনো ধরনের সমস্যা আছে না আপনার ক্ষেতের, মানে কোনো খনিজের অভাব আছে নি?
1: না, এমন অভাব নেই। মানে কোনো কোনো জায়গাতে আছে ইউরিয়া লাগে, কোনো জায়গা ইউরিয়া লাগে না, ইউরিয়া মাটিতে ইউরিয়া আছে।
0: আচ্ছা,
1: সুপার ফসফেট লাগে কোনটা, আর আমরা তো গোবর সারও বেশি দিই,
0: গোবর সারও বেশি
1: দিই,
0: মানে রাসায়নিক সারটা আপনারা কম দিন?
1: কম দিই।
0: আচ্ছা, এই যে ধান টানো করুন যে এখানেও তো মানে গোবর সার দিন?
1: আমরা গোবরও গোবর সার দিই না,
0: সার সার আপনারা দিন না? আচ্ছা, এটা ভালো, কিন্তু রাসায়নিক সারে তো আপনার মাটিটাও নষ্ট হয়।
1: আর এখন তারাও বলছে জৈব সার তৈরি করো।
0: হ্যাঁ, জৈব সার তৈরি করো,
1: নিজেরা নিজেরা ট্যাঙ্কি দিছে, ট্যাঙ্কি বসে করো।
0: আপনি পাইছেন না ওটা?
1: পাইছি।
0: আচ্ছা, এটা আমাদের কিন্তু ওই যে বার্মি কম্পোস্ট, এটা করো
1: এটাই,
0: ওই যে কেঁচো সার দিয়া,
1: পাতা সাতা দিয়া,
0: আচ্ছা,
1: কলা গাছ দিয়া, জলও দেওয়া লাগে, গোবরও দেওয়া লাগে।
0: এমনি ক্ষেতের মধ্যে আপনার কিছু জলসেচের কোনো ব্যবস্থা আছে না?
1: জলের লাগি তো আমরা সেচের ব্যবস্থা নাই, আগে আসলো লাইন, লাইন গুলা নষ্ট হয়েছে, এটা আর মেরামতি করে না,
0: মেরামতি আর বুঝি। তো আপনার জল দরকার হইলে আপনার কিতা করুন?
1: ওই তো দঙ্গ টঙ্গ আনিয়ে, বা
0: মানে সরাত থাকি বুঝলে,
1: সরাত থাকিয়া নালা হালা থাকিয়া দঙ্গ দিয়া হিসালান লাগে, জানান আনাইলে তো বর্ষার উপরে তো চলি,
0: বর্ষার উপরে আপনার, বর্ষার উপরে নির্ভর
1: নির্ভর।
0: যাই হোক, দাদার লগে অনেকক্ষণ আলাপ করলাম, যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আরো দিন দিন যাতে সমৃদ্ধি ঘটে আমরা এটা চাইমু। নমস্কার দাদা।
1: নমস্কার।
2: আগামী 14 জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া প্রধানত মেঘলা এবং 2-1 জায়গায় মাঝারি তাকিয়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32-33 ডিগ্রি এবং 22-23 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 10 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা 98 এবং 50% থাকতে পারে। ভারী বৃষ্টিপাতের ফলে নিচু জমির মধ্যে জল জমি যাওয়ার সম্ভাবনা, এছাড়াও সবজির জমিতে জল দাঁড়িয়ে যাওয়া যথেষ্ট সম্ভাবনা আছে। সমস্ত জমির জল বাইর করিয়া দেওয়া লাগব, ড্রেন পরিষ্কার এবং গভীর করিয়া দেওয়া লাগব। অতিরিক্ত তোষের ফলে শস্যে ছত্রাকজনিত রোগের যেমন শিকড় পচা, চারা শুকাইয়া যাওয়ার সম্ভাবনা বেশি। ছত্রাকজনিত রোগ নিরাময়ের লাগিয়া প্রাথমিক অবস্থায় যে কোনো সাধারণ ছত্রাকনাশক যেমন মেটালাক্সিল, ম্যাংকোজেব আপনারা ব্যবহার করতে পারেন। মাটির অতিরিক্ত তস শিকড়ের পুষ্টি এবং জল শোষণ ক্ষমতাও কমাই দিতে পারে, পুষ্টির অভাবের লক্ষণ দেখা দিতে পারে। জমিতে খানিকটা সার প্রয়োগ করবা, তবে যেখানে ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই সমস্ত জায়গাতে কীটনাশক, ছত্রাকনাশক, সার ইত্যাদি প্রয়োগ করা থাকিয়া বিরত থাকুন। শ্বেত শ্বেতে জমিতে আগাছার উপদ্রব বাড়তে পারে, আগাছার সমস্যা দূর করার লাগিয়া আপাতত হাত দিয়া বা উইডার ব্যবহার করিয়া আগাছা পরিষ্কার করেন। বজ্রপাত, গবাদি প্রাণী এমনকি মাঠে কর্মরত আমরা যারা চাষবাসের সঙ্গে জড়িত তারার লাগিয়াও মারাত্মক হইতে পারে। বজ্রপাতের সময় পশু চড়ানো বা মাঠে কাজ করা এড়াইয়া যাওয়ার লাগিয়া অনুরোধ করা। ওর কাটা ফসল খোলা এবং অনাবৃত জমিতে রাখবা না। ঝড় বৃষ্টির সময় প্রবল বাতাসে গাছপালা উপড়াইয়া যাইতে পারে, ডালপালা ভাঙিয়া যাইতে পারে, ফলের বিশেষ রকমের অসুবিধার সৃষ্টি হইতে পারে। বিশেষ করিয়া পরিপক্ক ফসলের ক্ষতির সম্ভাবনা বেশি। এই ফলের বাগান যারা কররা অন্যান্য লম্বা বা দুর্বল কাণ্ড বিশিষ্ট ফলের গাছে যে সমস্ত গাছ হেলি গেছে গিয়া বা বাঙ্গিয়া যাতে না পড়ে তার লাগিয়া বাঁশের খুঁটি বা বাঁশ দিয়া ঠেস দিন, আমরা যেটা গ্রামীণ ভাষায় খাঞ্চি দেওয়ার কথা কই। ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা বা জলবদ্ধতা সৃষ্টি হইতে পারে, যা ফসলের জলের অনেকটাই আমরা ক্ষতিগ্রস্ত হইমু জলের কারণে। এর ফলে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা, মাটি থাকিয়া পুষ্টি উপাদান

যাওয়ার সম্ভাবনার মতো সমস্যা দেখা দিতে পারে। এল্লাগিয়া জমিতে সঠিক জল নিষ্কাশন ব্যবস্থা আগাছা মুক্ত রাখতে হইব এবং এক গাছ থেকে আরেক গাছের মধ্যে যথাযথ দূরত্ব বজায় রাখতে হইব। পর্যাপ্ত বাতাস চলাচল যাতে করতে পারে এটা ব্যবস্থা করিয়া দিতে হইব। অণুজীবের আক্রমণের ঝুঁকি কমব, ঝড় ও বজ্রপাতের সময় গবাদি পশুরে ঘরের ভিতরে রাখবা এবং ভালোভাবে খাবার দাবার দিয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন জলের ব্যবস্থা করবা। ঝড় বৃষ্টি বা বজ্রপাতের সময় জমিতে বা খোলা জায়গায় কোনো ধরনের কাজ করবা না। জমা জল নিষ্কাশনের লাগিয়া সবজির ক্ষেতে ছোট ছোট নালার ব্যবস্থা করবা। বৃষ্টির হাত থেকে রক্ষার লাগিয়া পাকা ফসল জমিতে না রাখিয়া দ্রুত বাজারজাত করার লাগিয়া অনুরোধ করা। ওর ধান লাগানোর কাজ প্রায় শেষে কোনো কোনো জায়গা তখনও বাকি আছে, আবার কোনো কোনো জায়গা দেখা যায় যে পাশকাঠিও বাইরিবার অবস্থা আছে। যখন পাশকাঠি বাইরিবার সম্ভাবনা দেখা দিব ক্ষেতে দুই থেকে তিন সেন্টিমিটার জল ধরিয়া রাখার ব্যবস্থা করতে হইব। চারার বয়স 30 দিনের বেশি হয়ে গেলে গিয়া দুই থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত জল ধরিয়া রাখার ব্যবস্থা আপনারা করতে পারেন। জমির নালা পরিষ্কার রাখবা যাতে করিয়া বৃষ্টির জল সহজেই বাইরিয়া যেতে গিয়া পারে। জমির অধিক তোষের ফলে কন্দপচা রোগের যথেষ্ট সম্ভাবনা। এই রোগ নিয়ন্ত্রণের লাগিয়া বৃষ্টির পরপরই জমিতে ম্যাংকোজেব 75% WP বা মেটালাক্সিল 8% WP বা ম্যাংকোজেব 64% WP মিশ্রণ আপনারা একসঙ্গে প্রয়োগ করতে পারেন। এই যে ম্যাংকোজেব এবং মেটালিক্সালের যেটা মিশ্রণ করবা, এক গ্রাম প্রতি লিটার জলে মিশাইয়া 10-15 দিন ব্যবধানে স্প্রে করবা। বাছুরের পরজীবী হাত তাকিয়া রক্ষার লাগিয়া আপনারা দৈহিক ওজন পিছু 4 মিলিলিটার পেপারাজাইন খাওয়াইবা এবং এই খাওয়ানি কতদিন খাওয়াইবা না খাওয়াইবা বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিবা। কারণ দেখা গেছে বাছুরের ওজন অনুসারে কিন্তু এটা খাওয়ানি লাগে এবং আপনারা অনেক সময় গাফিলতি হয়ে যায় বাছুরের লইয়া যাওয়াতে। আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিবা এবং সময়ে সময়ে পানি সম্পদ বিকাশ দপ্তরে গিয়া বাছুরের ওজন নিয়া তারপরে কিন্তু ওষুধটা খাওয়াইবা।

শুনলেন কিষাণবাণী অনুষ্ঠান, আকাশবাণী কৈলাস। এখন শুনবেন কিষাণবাণী।

0: খুব সুন্দর, খুব মূল্যবান আলোচনা। তো আলোচনা শুরু করুক।
1: আমাদের কৃষক ভাইরা জানেন, এখন বর্তমানে আমাদের কৃষিতে রাসায়নিক সারের প্রয়োগ আমরা কম করে আমরা কীভাবে জৈব সারের প্রয়োগ বেশি করে আমরা চাষবাস করতে পারি সেই নিয়ে অনেকখানে অনেক আলোচনা চলছে, বা এটা করাও উচিত। বিভিন্ন জৈব সারের উপাদানের মধ্যে একটা খুবই উল্লেখযোগ্য উপাদান হলো সবুজ সার। হয়তো কৃষক ভাইরা অনেকে জানেন বা আগে হয়তো বা অনেকে ইউজ করেছেন, ব্যবহার করেছেন, সেটা হলো দৈঞ্চা বা সান হেম্প। আপনারা জানেন কি না, হয়তো বা অনেকে জানবেন। বা এছাড়াও কিছু কিছু গাছ আছে যেগুলার পাতাকে আমরা বা পাতা বা ডালপালাগুলিকে আমরা যদি কুচি থাকা অবস্থায় যদি কেটে এনে মাঠে মিক্স করি, সেটাকে চাষ দেই, মাঠের সাথে মিক্স করি জাস্ট সারের মতো, সেটা কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে কিন্তু একটা মাটির গঠন যেমন ভালো করে, ফিজিক্যাল স্ট্রাকচার যেমন এটাকে ঠিক করে, জলধারণ ক্ষমতা বাড়ায়, রাসায়নিক সারের অভাবটা যাতে দূর যেমন দূর করে, তেমন কিন্তু মাটিতে জৈব সারেরও যোগান দেয়। এগুলাকে আমরা সবুজ সার বা গ্রিন ম্যানিউর ক্রপ বলি। এখন গ্রিন ম্যানিউরিং ক্রপের লাগানোর এটা একটা খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা, এই মে মাসটা খুবই গুরুত্বপূর্ণ সময়, বিশেষত যে সমস্ত কৃষক ভাইরা আপনারা আমন ধান করবেন বা সাইল ধান করবেন। এখন কৃষক ভাইরা তাদের নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্র বা নিকটবর্তী আমাদের যেই কৃষক তত্ত্বাবধায়ক যে অফিসগুলো আছে বা আমাদের সেক্টর অফিস যেগুলো আছে, সেখানে কিন্তু যোগাযোগ করে গ্রিন ম্যানিউরিং ক্রপ ধৈঞ্চা বা এছাড়া আরও সানহেম বা এগুলা যেগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলা কিন্তু জিজ্ঞেস করে দেখতে পারেন যে আছে কিনা, এবং থাকলে আপনারা প্রতি কানিতে 3 থেকে 5 কেজি এনে কিন্তু এটা ইউজ করতে পারেন। এখন গ্রিন ম্যানিউর ক্রপ বা সবুজ সার ক্রপটার মধ্যে একটা উল্লেখযোগ্য ফসল আছে যেটা আমরা বলতে চাই, সেটা হলো আমরা যেটাকে বলি বরবটি বা আমরা লোকাল ভাষায় রামাইশ বলে যেটাকে বলি, কিন্তু এটা কোনটা হতে হবে ছোটটা, যেটা আমাদের কোনো আমরা স্টকিং করি না, মানে যেটাতে আমরা কোনো ওইটাকে মানে লজ যেটা না হয় যেটা মানে নিচের দিকেই বাড়ে, মাটিতেই বাড়ে। হ্যাঁ, এই ধরনের রামাইজগুলা বা বরবুটিগুলা কিন্তু কৃষকরা সবুজ সার হিসেবে ইউজ করতে পারবেন। এবং এটা কেন ইউজ করা দরকার, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হলো এটা খুবই কম দিনের, 60 থেকে 65 দিনের মধ্যে কিন্তু গাছের জীবনচক্র শেষ হয়ে যায়। এই গাছটা আমাদের কি, আমাদের এক তো এটা আমরা ফসল পাই, একটা ফসল পাই, 2 থেকে 3 বার ফসল পাই, বাজারে ভালো দামে কৃষকরা বিক্রি করতে পারেন, এবং ফসল বিক্রির পর যে অবশিষ্টাংশ থাকে সেটা সম্পূর্ণ গুঁড়াসহ সেটা কিন্তু কৃষক ভাইরা মাটিতে মিক্স করে সবুজ সার হিসেবে ব্যবহার করতে পারে।
0: আচ্ছা, রামাইশের গাছ রে কইরা, রামাইশ না তো, রামাইশের গাছ রে টুকরা টুকরা করিয়া কাটিয়া মাটির লগে মিশাই দিলা, ওটার হতেও তো হইরা দাও।
1: হ্যাঁ, মানে আমরা যখন ফসলটা নিয়ে নেব, ফসল যখন শেষ, ফসল পাড়া যখন শেষ হয়ে যাবে, তখন গাছের সবুজ যে অংশটা থাকবে এবং একদম গাছের গুড়া পর্যন্ত, গাছের সবুজ অংশ থেকে শুরু করে গাছের গুড়া পর্যন্ত, সেটাকে আমরা চাষ দিয়ে ওই মাটিতে মিক্স করতে পারি। বা আমরা যদি চাই যে না ওই মাটিতে আমরা কিছু করব না, আমরা ওটাকে ধানের জমিতে ইউজ করব, আমরা ধানের জমিতে কিন্তু এটাকে ইউজ করতে পারি, কিন্তু কি করতে হবে, আমাদের সবুজ থাকা অবস্থায় কিন্তু এটাকে আমাদের কেটে এনে ওই জমিতে ফেলতে হবে। তো এটাকে বলে গ্রিন ম্যানিউরিং। এখন যেটা আমরা যেই মাটিতে লাগাই ওই মাটিতেই যদি চাষ করি তখন এটাকে বলা হয় গ্রিন ম্যানিউর, আর যদি ওইখান থেকে নিয়ে গিয়ে আমরা অন্যখানে যদি এটাকে মিক্স করি তখন এটাকে লিভ গ্রিন ম্যানিউর বলে। তো কৃষকটা দুভাবেই করতে পারেন। এবং আমি কেন কৃষক ভাইদের এই রামাইশটার কথা বলছি, কারণ বর্তমানে দেখা যায় আমাদের এখানে কৃষক ভাইরা লচ্ছিম বা বরবটি কিন্তু খুবই প্রিয় বা আমাদের এখানে খুবই একটা প্রচলন আছে এটা। তো এই ক্ষেত্রে কৃষক ভাইদের কী করে, কৃষক ভাইরা এক্সট্রা একটা খরচা করতে হয়, ওরা লাঠি গাড়িয়ে বা বাঁশের চার বানিয়ে কিন্তু লচ্ছই চাষ করেন। তো এই ক্ষেত্রে ওদের কিন্তু একটা এক্সট্রা একটা খরচা হয় যে আমি বাঁশ কিনবো, বাঁশ কিনে লাঠি পুঁতবো বা এইভাবে করবো। কিন্তু এই যে আমি যেই বুশ টাইপ যেগুলার কথা বললাম সেগুলোতে কিন্তু এসবের দরকার পড়ে না। তো আমি কয়েকটা ভ্যারাইটির কথা এখানে বলতে চাই যেগুলো আপনারা হয়তো বা আপনাদের নিকটবর্তী কৃষক যেই কৃষি যে সংস্থা আছে সেখান থেকে হয়তো বা জিজ্ঞেস করে পেতে পারেন, যেমন

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আজ আবার আমরা আসরে আইলাম। আসরে আজকে একজন দাদাবাবুরে আমরা আমন্ত্রণ জানাইছি। তো নমস্কার আজ্ঞা দাদাবাবু। আচ্ছা, তো আপনার নামটা আপনার মুখেও কৌকা।
2: আমার নাম শান্তনু দাস, আমি বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য বিজ্ঞান, এসছি কেবিকে কৃষি বিজ্ঞান কেন্দ্র উত্তর ত্রিপুরা পানিসাগর থেকে। আজকে আমি কৃষক ভাইদের সবুজ সার বা গ্রিন ম্যানিউর বা গ্রিন ম্যানিউরিং আমরা কিভাবে করতে পারি এবং এর থেকে কৃষকরা কিভাবে বেনিফিট হতে পারেন সে সম্পর্কে একটু আলোচনা করবো।

0: কাশী কাঞ্চন, কাশী নিধি বা কাশী ভীষণ, তো এগুলা কিছু ভ্যারাইটি আছে যে ভ্যারাইটিগুলা গ্রিন ম্যানিউরিং ক্রপ হিসেবে এবং ফসলের উৎপাদন হিসেবেও খুব ভালো। তাছাড়া একটা খুবই পুরন ভ্যারাইটি আছে যেটা দিল্লি থেকে রিলিজ করা 1995-এ পুষা কোমল, আরেকটা আছে পুষা সুকোমল। এই দুইটাই জাত কিন্তু বরবটি উৎপাদনের জন্য যেমন ভালো, এটাই কিন্তু গ্রিন ম্যানিউর ক্রপ হিসেবেও আমরা কিন্তু বা সবুজ সার হিসেবে কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। এখন সবুজ সার যে আমরা প্রয়োগ করব, সবুজ সারের যেই সময়সীমা তার কিন্তু একটা সময় থাকে। যেমন কাউপি বা রামাইশ বা আমরা যেটা বলি বা সেজবেনিয়া যেটা আমরা বলি, সেটা কিন্তু 60 দিনের মধ্যে কিন্তু সেটা আমরা ইনকর্পোরেশন করতে পারি। ইনকর্পোরেশন মানে কি? সেটাকে আমরা মাটির সাথে মিক্স করতে পারি। এবং উড়ের যে ড্রাই ম্যাটার, মানে আমরা যখন এটাকে পচিয়ে যখন তার যে অবশিষ্টাংশ যেটা থাকবে, সেটা কিন্তু 20-30 বা 25-30 টন পার হেক্টর কিন্তু আমরা এটা মিক্স হয়ে যায়, এক হেক্টরে আমরা মিক্স হয়ে যাই। আর এই যেটা আমরা মিক্স করি সেটা কিরকম নাইট্রোজেন দেয়, যেমন আমরা যদি বরবটির কথা বলি সেটা কিন্তু 74 কেজি প্রতি হেক্টরে কিন্তু নাইট্রোজেন দেয়। 74 কেজি প্রতি হেক্টরে আপনি চিন্তা করে দেখুন যে এই যে বরবটিটা আমি যে মিক্স করলাম, হ্যাঁ এতটুকু যে আমি মিক্স করলাম, এতটুকু মিক্স করার পরে আমি কিন্তু মোর দেন 70 কেজি প্রতি হেক্টরে কিন্তু আমি একটা নাইট্রোজেন সারের যোগান পেলাম। তো এই ক্ষেত্রে কৃষকদের কি হচ্ছে, কৃষকদের কিন্তু রাসায়নিক সারের কিন্তু কিনতে হচ্ছে না, তো হ্যাঁ কৃষকদের এখানে সেভ হচ্ছে। তাছাড়া যে বরবটিটা ওরা করবে ওদের থেকে একটা এডিশনাল একটা ইনকাম তো ওরা পাচ্ছেনি, ওরা পরিবারের জন্য খাচ্ছেন বা বাজারে বিক্রি করছেন, যেটা করছেন কিন্তু 50-60 বা মিনিমাম 40 টাকা পার কিলো কিন্তু বিক্রি করতে পারেন। এবং কোনো কোনোখানে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের যেই গবেষণা তার দেখা গেছে এটা কিন্তু 70-80 টাকা প্রতি কেজিও কিন্তু এই রামাইশগুলো বা এই বরবটিগুলো বিক্রি হয়। তো এই ক্ষেত্রে কৃষকরা খুবই উৎসাহী, কিন্তু এই যে এটা কৃষকদের মধ্যে আরও অ্যাওয়ারনেস করতে হবে, কৃষকরা এটা সম্পর্কে আরও জাগ্রত হতে হবে এবং তার ফলে কিন্তু কৃষকরা এটা কিনবে। তো এখন আমরা সবুজ সার জাতীয়গুলো চাষ করব কিভাবে বলে, এটা কত চাষ করার জন্য একটা প্রক্রিয়া থাকবে, তো এটা চাষ করার প্রক্রিয়া খুবই সহজ। আমরা প্রথমত সব থেকে ভালো হবে যদি আমরা ফেব্রুয়ারির লাস্টে বা মার্চের প্রথম দিকে আমরা যদি এটাকে রোপণ করি। আর বরবটি গাছগুলার আরেকটা উল্লেখযোগ্য তার যে গুণাগুণ সেটা হলো এগুলো কিন্তু হার্ডি ক্রপ, মানে খুবই শক্ত এইগুলা ক্রপগুলা, মানে বিভিন্ন ধরনের মানে কঠিন পরিবেশে এরা থাকতে পারে। জল প্রয়োগ যদি কমও হয়, জল যদি নাও পায় তাও কিন্তু কোনো অসুবিধা নেই,
1: জল বেশি হয়ে গেলে
0: হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু কৃষকদের একটা গাছটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখনই আপনি এই ধরনের গাছগুলো লাগাবেন চেষ্টা করবেন বেড সিস্টেমে, মানে একটু মাটিটাকে চারিদিক দিয়ে ড্রেন করে মাটিটাকে যে জায়গাতে লাগাবেন সেটাকে একটু উঁচু করে, হ্যাঁ কমসে কম আপনি ধরেন না 45-60 সেন্টিমিটার বেদ, হ্যাঁ মানে তার যে চৌড়াটা করবেন এবং লম্বা আপনি যতটুকু করুন করুন সেখানে আপনি দুটো লাইন যাতে লাগাতে পারেন ঘন ঘন করে, হ্যাঁ 20-25 সেন্টিমিটার দূরত্বে আপনি যাতে দুটো লাইন লাগাতে পারেন সেইভাবে ব্যবস্থা করুন। কিন্তু চেষ্টা করবেন সেটা যাতে মাটির লেভেল থেকে একটু উপরে হয়, যাতে জল বৃষ্টি আসতে যাতে জল এখানে না লাগে বা জল হলো যাতে জল নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকে। যেহেতু ফসলের সময় খুবই কম, সুতরাং কৃষকরা ফসলটা লাগিয়ে এই প্রথম 20-25 দিনে তার একটু আগাছা পরিষ্কার করে নিলে তারপরে আগাছার কোনো সমস্যা হয় না। কারণ এই গাছটা যেহেতু বুশি টাইপ, এটা বুশের মতো মানে ঝাড়ের মতো এটা কিন্তু চারিদিকে ছড়ায়, যখন তার পাতাগুলো ডালপালাগুলো মাটির উপর ছড়ায় তখন কিন্তু মাটির নিচে থেকে আগাছাও জন্মাতে পারে না। কেন জন্মাতে পারে না? কারণ এটা ছড়িয়ে রাখে, মাটিটাকে কাভার করে, সূর্যালোক পায় না, মাটির ছায়া পায় না, তো মাটির নিচে আগাছাগুলো জন্মাতে পারে না। তো দেখুন এই যে ফসলটা, এই ফসলটা কতটুকু কৃষকদের জন্য ভালো, কতটুকু এটা ভালো। এবং এই ফসলটা আমি যেটা আগে বলেছি যে এই ফসলের গুড়ায় যেহেতু আমাদের নোডিউল আছে, মানে এই ফসলের গুড়ায় যে গুটি গুটি, কারণ এটা একটা শিম্বিগতীয় একটা ফসল, তো এই ফসলের গুড়াতেও আমরা নোডিউল দেখতে পাই। এই নোডিউলটাও কিন্তু বায়ুমণ্ডল থেকে আবার নাইট্রোজেন আপনাকে ফিক্স করছে, এটার গুড়াটাও আপনাকে নাইট্রোজেনে ফিক্স করছে, এটার পাতাটাও আপনাকে নাইট্রোজেন দিচ্ছে, এটা থেকে ফসলও পাচ্ছেন, এটা করে আপনার কোনো বেশি আগাছা পরিষ্কার করারও ঝামেলা নেই। সুতরাং এই ক্ষেত্রে এটা সবথেকে আমি মনে করি কৃষকদের জন্য খুবই একটা বেনিফিশিয়াল ক্রপ বা খুবই একটা যেটা ওদের আর্থিক উন্নয়নের দিকে নিয়ে যাবে খুব কম সময়ের জন্য, 60-65 দিন। এই ক্ষেত্রে কৃষকদের যেই আর্থিক উন্নয়ন সেটা সমৃদ্ধ করার জন্য এটা খুবই একটা উল্লেখযোগ্য একটা ফসল আমি

0: মনে করি। তো এই ক্ষেত্রে কৃষকরা ফেব্রুয়ারি, আমি যেটা বললাম ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথম দিকে আপনারা এটা রোপণ করতে পারেন, যাতে শেষ মোটামুটি মে মাসের মধ্যে আপনারা যাতে এটাকে হারভেস্ট করে নিতে পারেন। ফসল হারভেস্ট করার পরে আপনারা মে মাসে কিন্তু ওইখানে আউশ ধান রোপণ করতে পারেন। মানে এখন যে কৃষকরা আউশ ধান রোপণ করবেন, তারা যদি ফেব্রুয়ারি বা মার্চ মাসে লাগিয়ে মানে লাগিয়েছেন এই ক্রপটা, তখন কিন্তু আপনারা ওই সেম সেম জায়গাতে ওটা করতে পারেন, বা ওই গাছগুলো কেটে এনে যেখানে আপনারা ধানের চারা রোপণ করবেন সেখানে কিন্তু আপনারা এটাকে মিক্স করে, এটা ভালো করে মাটির সাথে মিক্স করে পচিয়ে সেখানে সারের যোগান দিয়ে, জৈব সারের যোগান দিয়ে সেটা কিন্তু করতে পারেন। আর যে সমস্ত কৃষকরা ভাবছেন যে আমরা জুলাই বা জুনে, হ্যাঁ, বা আমরা আগস্টের প্রথম দিকে আমরা চারাটা রোপণ করবো, তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে পারেন। এখন থেকে আপনারা প্রিপারেশন নিয়ে আপনারা যে কোনো একটা জায়গাতে এটা করতে পারেন। তাছাড়া আরেকটা যেটা ধৈঞ্চা, যেটা আমি সবার আগে বলেছি, ধৈঞ্চা ধৈঞ্চা হলো একটা গ্রিন ম্যানিউর ক্রপ, কিন্তু এটাতে কিন্তু ফসল পাওয়া যায় না। এটা শুধু আপনার গাছ, আপনি বীজটা ছড়িয়ে দেবেন, এটা ভালো হবে কৃষকবারে যদি যে ধানের ক্ষেতে আপনারা, সরি, যে ক্ষেতে আপনারা ধান করবেন সেই ক্ষেতেই আপনারা এটা চাষ করেন ধৈঞ্চাটা। কারণ কেন, কারণ যেহেতু এটা আপনাকে ফসল দিচ্ছে না, আর এটা 40 থেকে 45 দিনের একটা সময়কালের ফসল, ফসল না একটা গাছ বলতে গেলে, কারণ এটা আমাকে কোনো ফসল দেয় না, এটা পাতা এবং ডালপালা দেয়, এবং ফুল ফোটার আগে আগে, মানে আমার হাঁটুর সমান যখন হবে, যখন এটা বেশি পরিমাণে লতা পাতা দেবে, পাতা দেবে, হ্যাঁ, সাকুলেন্ট যেটাকে আমরা বলি, সেই অবস্থায় বা সেই সময় সেটাকে আমার মিক্স করে ফেলতে হবে আমার পাওয়ার টিলার দিয়ে বা ট্রাক্টর দিয়ে। সেই সময় ওই মাটিতে, যেই মাটিতে আমি ধানের চারাগুলো রোপণ করব, সেই মাটিতে আমাকে এটা চার্জ দিয়ে মিক্স করতে হবে। মিক্স করে সেটাকে ভালো করে আমাকে 10 থেকে 15 দিন সেখানে ফেলে দিতে হবে, এটাকে পচতে দিতে হবে এই ক্রপটাকে। পচার পরে তারপর সেখানে আবার অবশিষ্টাংশ যদি আমরা কিছু আরও দিতে চাই সারের, যদি আমরা অন্যখান থেকে কোনো আরও লতা পাতা বা গাছপালা এনে দিতে চাই যেটা সারের যোগান দিতে পারে, সেটাও দিতে পারি, বা সাথে যদি আরও কিছু গোবর সার, জৈব সার, বা যদি আরও কিছু আমরা
1: রাসায়নিক সার,
0: হ্যাঁ, যদি কৃষক ভাইরা মনে করেন না দিলেও হয়, শুধুমাত্র যখন ধানের চারা বৃদ্ধির পর্যায়ে যাবে সেক্ষেত্রে একটু একটু ইউরিয়া সার দিলেই হবে। তো এই ক্ষেত্রে কৃষকবারে যদি মনে করেন যে না, আমি পটাশ সার দেব না, আমি এসপি সার দেব না, প্রাথমিক পর্যায়ে কোনো আমি ইউরিয়া সারও দেব না, তাও হবে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে এবং বিজ্ঞানসম্মতভাবে কিন্তু ওই জৈব সারের যোগান দিতে হবে। এবং পরবর্তী সময় যখন গাছের টিলারিং স্টেজ, বা যখন 30 থেকে 35 দিন পর যখন আমরা প্রথম আগাছাটা পরিষ্কার করব, তখন আমরা একটু ইউরিয়া দিতে পারি, বা যখন গাছের পিনিকেল ইনিসের শীষ যখন বের হয়, ধানের গুটি যখন বাঁধে, দুধ অবস্থা থেকে যখন বৃদ্ধি পর্যায়ে যায়, ওই সমস্ত অবস্থাতে আমরা কিন্তু একটু একটু করে পটাশ এবং একটু একটু করে ইউরিয়া সার, তাও বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী, হ্যাঁ, আমাদের এগ্রিকালচার অফিসারদের পরামর্শ অনুযায়ী আমরা কিন্তু সেটাকে ফলো আপ করে আমরা কিন্তু মাঠে দিতে পারি। এবং এক্ষেত্রে কৃষক ভাইরা কিন্তু ফসলের কোনো উৎপাদন কম হবে না, এবং মাটি সুস্বাস্থ্য বজায় থাকবে, এবং সব থেকে বড়ো কথা হলো কৃষকদের যে আর্থিক একটা ব্যয় হয় সেটা থেকে কিন্তু কৃষকরা রক্ষা পাবে। এবং এক্ষেত্রে এদের যে বেনিফিট কস্ট রেশিও, মানে আমরা 1 টাকা খরচা করে কত টাকা লাভ করলাম, প্রতি টাকা ব্যয়ে কত টাকা আমরা মুনাফা করলাম, সেটা কিন্তু কৃষকদের বেড়ে যাবে। তো এটা আমি মনে করি এই যে সবুজ সারের, যে আমরা হয়তোবা সবুজ সার সেম মাঠেও করতে পারি, বা অন্যখানে করে আমরা মেইন মাঠে এনে ওটাকে মিক্স করে সেখানে লাগাতে পারি, এইভাবে কিন্তু আমরা সবুজ সারের ক্ষেত্রে কিন্তু আমরা
1: প্রয়োগটা করতে পারি। তো এই যে এইসব আলোচনা যে আপনি করলরা, কৃষক দাদারা শুনরা উপকৃতও হইরা, তো ওটার মাঝে আপনি কি তার একটা ফুকের ব্যাপার নিয়ে একটু কি আলোচনা করবানি? কারণ রাসায়নিক সার দিলে ফুক আয় না, আর মানে কৃষক দাদারার মধ্যে একটা প্রবণতা আছে যে আমি রাসায়নিক সার তুরাতুরি দেইখানে যে ফুকের উপদ্রব কিছু কম হয়, আর জৈব সার দিলে গুফুরের মধ্যেও ফুক থাকে, তার লেগে ফুকের উপদ্রবটা বেশি হয়। এইটা কি তা কথাটা মানে ঠিক সত্যিনি না?
0: এই ক্ষেত্রে দেখুন, এই ক্ষেত্রে আমি এই জন্য বলছি, যখন আপনি গোবর সার বা যে কোনো জৈব সার যখন দেবেন, যদি সেটা ভালো করে পচনশীল হয়, তখন সেই ক্ষেত্রে রোগ পোকা থাকার কোনো কথা নেই, পোকা থাকার কথা থাকে না, হ্যাঁ। কিন্তু যদি কৃষক ভাইরা মনে করেন আমি জৈবভাবে করে আমি রোগ না

0: পোকা নিয়ন্ত্রণ করব, সেক্ষেত্রে নিময়েল, নিময়েল কিন্তু যে কোনো পোকার ক্ষেত্রে কার্যকরী, কিন্তু সেটাকেও আমাদের বিজ্ঞানীর থেকে পরামর্শ নিয়ে সপ্তাহে 3 থেকে 5 দিন পরপর কিন্তু এটাকে দিতে হবে। কারণ যেহেতু এগুলা জৈব, এগুলাকে একবার দিলে কিন্তু কন্ট্রোল হয় না বা নিয়ন্ত্রণে আসে না। কমতে কম 3 থেকে 4টা স্প্রে করতে হয়, তাও 3 থেকে 5 দিন পর বা 5 থেকে 7 দিন পর, তাও
1: মানে সপ্তাহে একদিন।
0: হ্যাঁ, সপ্তাহে একদিন, 5 দিন পর পর দিতে হবে, 5 দিন পর পর দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমার এটা শেষ হচ্ছে, পোকাটা শেষ হচ্ছে। কারণ অনেক কৃষক ভাই মনে করেন আমি একবার দিলাম শেষ হয়ে যাবে, দুবার, না, এটা কিন্তু এভাবে কার্যকর হয় না, এটা বারবার, মানে অ্যাকচুয়ালি এটা কৃষি বিজ্ঞানী যারা আছেন ওদের সাথে কথা বলে ওইভাবে দিতে হয়। তো নিম তেলের মধ্যে দুটো আছে, একটা হলো নিম অয়েল, নর্মাল নিম অয়েল, আর একটা আছে নিম সিড কার্নেল এক্সট্রাক্ট। নিম সিড কার্নেল এক্সট্রাক্ট নিমের যেটা বীজ থেকে বানানো হয়, সেটা একটু তার অ্যাকশনটা একটু করা হয়, তো এই ক্ষেত্রে তাকে বেশি মানে কম প্রয়োগ করলে হয়, মানে ওষুধটা কম লাগে। আর যেটা নিম তেল, সেটা নিম পাতা বা নিম পাতা থেকে বানানো হয়, হ্যাঁ, সেটার প্রয়োগ অথবা একটু বেশি করতে হয়। তো যাই হোক, আমি কৃষক ভাইদের বলবো, আপনারা এই নিম তেল বা নিম সিড কার্নেল এক্সট্রাক্ট যে তেলটা প্রয়োগ করবেন, সেটার জন্য অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে বিজ্ঞানীরা আছেন, যারা রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য কাজ করে থাকেন, সেই বিজ্ঞানীদের পরামর্শ কিন্তু অবশ্যই নেবেন।
1: আর ওটা জলের লগে মিশাইয়া দিতা নি না?
0: হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই জলের সাথে মিক্স করে দিতে হবে। আর আরেকটা জিনিস, যদি রোগের বিষয় থাকে, কৃষক ভাইরা বিষটাকে কিন্তু অবশ্যই আগে শোধন করে নেবেন। তো এই ক্ষেত্রে কৃষক ভাইরা যেই কার্বেন্ডাজিন, মেনকোজেব পাওয়া যায়, এগুলো দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ এগুলো বেশি লাগে না, 2 গ্রাম প্রতি কেজি বীজের জন্য, 2 গ্রাম প্রতি কেজি বীজ প্রতি লিটারে মিক্স করে করতে পারেন, তো এটা বিশেষ কোনো একটা ম্যাটার না। বা ট্রাইকোডারমা জৈবভাবে যদি করতে চান, তাহলে ট্রাইকোডারমা দিয়েও কিন্তু আপনারা বীজ শোধন করতে পারেন। এবং বীজ শোধন করাটা খুবই জরুরি, বীজ শোধন করে নিলে আপনারা জৈবভাবে সার প্রয়োগ করলে, এবং যদি পোকার কন্ট্রোলের জন্য নিম তেল প্রয়োগ করেন, তাহলে আশা করি কৃষক ভাইদের খরচাটা অনেক কমে যাবে।
1: তো দাদা, খুব সুন্দর আলোচনা শুনলাম, কৃষক দাদারাও শুনরা। তো আইজ আসরতনে উঠি যাইরাম গিয়া গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই,

0: এতক্ষণ শুনলেন কিষাণবাণী, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
1: তিনি নি সানজা জোরানি ককবরক পান্দা পুলেন ও খনার জাগানো হাবানি কক, তিনি নি হাবানি কক পান্দা ও খনার জাগনাই পাম কাইমানো দিয়ে ককলাম।
2: পান্দাও যত্ন লাম সব চিন তিনি খানা লাইনে পাম অয়েল ই বুফাংন বাহাইকে কাইনাই তাই বাহাইকে নাইকানি খাইনাই অবংখা তাবুকনি অমল বেলাইখেন কতাল কাইসা ফাংসারা তাই অ ফাংসারানো সঙ্গে উজিরানী অবন রগৈন সবাই শুক্রবই সাবই খনারানাই তিনি অপান্দাও চিন লাম সগৈ তুবখা যিনি বরাম গনা যিনি সার তাকে প্রশান্ত দেববর্মান হাইকে পুইলেন চিন লাম সগো চিনি তিনি হাবানি ক পান্দাও
3: আও নংনি লাম সকমাবন আংব খাবাই খুবই নাহার যাও
2: তিনি সিং পুইলেন সিলাই ই পামুয়েল বুফান আবো বাহাই গবাং মানো চিনি কামিয়াম চাই বড় রক তাবো বুসিনি আপনকে কিসা সাউই খানা দে তাও পামুয়েল বুফান বাহাই
3: নাই দি বরং মুনিছু থাঙি তং না হংকাই চানা নাং
2: আও
3: চানা নাংখাই আ চামা সিমি নিয়া আমি লগি ঠক বনাঙ্গ ঠক করি খাই চিনি চাথাই রক ঠগিয়া হংকাই চিনি হা কতর ভারতবর্ষ গবাং বরক দং দেড়শো কোটি হাই বরক ও বড় রংন ঠক ইয়াফারি চার না হে কাই ফাদারনি ঠক চিং তুবনা নাং ও ঠক রক মালয়েশিয়া ইন্দোনেশিয়া তাই থাইল্যান্ড রংনি চিং পাই তুবনা নাং ও জায়গাও গবাং রং চিনি হাস্তে ভারত সরকারনি খরচঙ্গ আবন কমিরিনা বাকই
2: মোথাগ্রিনা
3: বাকই চিনি ভারত হাকত

0: thok rinai phangno kainani bagai satarkha 2022 salo chiniro surungkha chintripura hastewa tamkai chinga jorawo khlaimalia tamni hinba chini thani phangchara krui angkai o phangchara no puila snamna nangnai abuni bagino tripura haste sarkarni hukbar department duita company baikai chukti kheleka kaini company company kaichani munkai godrej aggregate limited te kaicha anka kai patanjali foods limited kai o kaini company no district 8 tano bakkhari jakha kaichar je district tomani jela o jela no bakkhari jakha unokuti uttar tripura tai dholai tripura no khai rijakha godrej aggregate limited ti thani kai tai je tongmani kaiba abakai khuai district west tripura district sipaijola gumti tai south tripura omon kai afar jakha patanjali foods limited o agreement to ungo jak tongo boro goro thokni milbo machurunai kai year mark khai je tongo je 4 bochor ni bising na obo jotno ungnai hinke godrej aggregate limited nalkata obong ni nursery sinamka nursery sinaman ma logi logi borok aro factory sinamna bagi bo jaga chini tripura sarkar ni hukbar beding ni thani naharka omo lease deed agreement ka lease deed agreement kai nursery ni bagi borok 6 bochor ni bagi 8 lakh rangriyo kai unkoni kai duita company na upor gahi ke maru kai je mil khaine ne bagi kai ab kai mil kai industry pattern ko layo tripura ni je unko tong mani land lease deed policy aa policy bising te kai 3% of total value mane o jaga ni sarkar bai saklai jak je dam tong mani abuni 3% borok kumaru amti kai obong nai patanjali ni obokhai nai khumulung gana wa guru podo colony orchard je tongmani borok chauk samung tang tongo o samung ni bising tibor miya samung pai khen kai bong mil setup ung thana kai chini oro operational ung nai within few days mane sal kisari bising no borok operational ung
1: guru podo colony je
0: ungko mil tamo inkai borok oro chini oro bagan chengkha 2023-24 bisibo omo puila west tripura district ni inga kai o khumulungara ni no khoroksa roshan de burma ni tongo bo mtech engineer khaimaya gulu bo multinational company ni chakriya kari phai boro bini ungo khaika oil pump bagan khaika o bagan bini tabukunkha 33.5 hectare mane jing sana thangka kai 200 kanini bisi bini bagan tongo tabu kai o gana ono bini a guru podo colony unko ba moti hai kabang ma chini village committee area ni chim boro ro kabang ma jaga ono unko khaika kumunda phani boro ro botongo mane tripura ni je tongmani jot to boro ni je ni jaga tong borok jot no obno kaimano je buni jodi khatong khakai tam kai oro kaisa naithok je tongmani inga kai amukai kuri gnang khailawui joto no manu baksa baksa sai manu je prokalpo rok unko bpl ke mannai apl ke maiya amti orokhai hao orokhai chakri gnang bo mannai chakri kuri bo mannai bini jaga simi se tongna nangnai bo 200 kani phang kai manu 400 kani phang 1000 kani phang bini jaga se tongna nangnai
1: Okay, sung nam sung mat ke bang ma to pun kai cha ke sung sin o je sung tha sing on je khana ma ni phang chara ka amo government no nai phang chara government re chong khang ka ta bo a phang chara no nai ke ni khai ni bana government chuma
0: o bang ta bu sao no government o jaga o phang chara free re nai mane magna re nai amuni loge hagor khunna ni rang bar nai hakor khundani kai 1 hectare 143 ta kai manu 143 numbers of plant anke o 143টা আহা করখুন্ডা নিবা গই বন রাং রিজাংনাই 4000 হংকাকাই বলংহং নাবাগি রিজাংনাই 3000 হংকাকাই তাবুনি ইয়াগুল হংকাকাই তে কাইসা তঙ্গ ফেন্সিং মানে বেড়া রানানি বন মালমাতার
1: খুঁটি
0: চায়তুই আমনি বাগে বন 4000 মন রিজাংনাই বেড়া রানানি অমকাই কাইনানি ফাইসিং সরকারনি চুবাম আমনি ইয়াগুলো তঙ্গ মালমাতা রিউইনাই নিজিনি রাং পয়সা নতাই বা আসুদা খাইনা বাকি আমনি বাকি তঙ্গ 10000 এক হেক্টর যদি খাই খাই ব 10000 রাংনি চুবা চমান নাই মাল মাতানি বিসিং ব ওয়াক নাই মান পুন নাই মান মুসুক নাই মান ও 10000 নি বিসিং ব জে মুসুমান নাই মান
1: আং তেকে সহন কাই হেক্টর খাইছে আমার বলি না হেক্টর কা আনি রম আনি জায়গা আছে হেক্টর থাংলিয়া আনি জায়গা রম দি চাইর কানি গাং আরো বুদা সরাং মানে নিও
0: আরো খাই উ কো বাই খাই 6.25 হেক্টর কা আবো বাই বাক খাই জেং মানে নঙা আছক মান নাই তাম কে চিং যতন ন কব গো 1 হেক্টর নি তলা খাই তা খাই দিহিং না গাই বিনি উল মকল বাই নুগু লাগতা বিনি লাভ ন
1: 1 হেক্টর গাম কই কানি ও কলাই
0: সোয়া ছয় কানি
1: সোয়া ছয় কানি
0: মানে ছয় কানি কিসা বিশেষ ছয় কানি এক পাওয়া আসুক জায়গা গে আপনি ইয়াগুলো তেব তঙ্গ উঙ্কুনি ও তামজি কেমন বন সোলার পাম্প সোলার পাম্প ইরানি প্রভিশন তঙ্গ আপনি বাকি 1.6 লাখ রাং রমজাক তঙ্গ সাবসিডি হংকাকাই আপনি পরে তঙ্গ পুখুরি খুন্ডানি বাকি আবো হংকাই 1,80,000 কাইসে পুখুরি তামখাই ও বরকনি মিনিমাম 1 হেক্টর জায়গাও ব অয়েল পাম্প ন কাইনা নাংনাই অম্ব তঙ্গতা
1: অয়েল পাম্প কাইনানি হেনকাকে হাকর রগ তামো বিথি রগ বুড়াই রগ আমতে তাম তাম রম আরো
0: হাকর বিথি রানি বাকি ও যে ফার্টিলাইজার কেমিক্যাল ফার্টিলাইজার আকু রগ যতন তাবু সরকার নি থেকে ন রমজাক তঙ্গু আমনি বাকি পার হেক্টর 6,250 টাকা খাই রমজাক তঙ্গ যতন ফুরঙ্গিয়া করে চিনি বড় রঙ তাবুসক জরা ত্রিপুরা রাজ্য ব চিনি অর চিং 6,000 নিবিশি হেক্টর জায়গাও চিং অপন কাইমান অমনি বিশিং খানাত কংকাই যে আগিনি উঙ্ক জরাও যেরকম উঙ্ক তঙ্গমানি যে রাবার রাবার নি ফাইনাই চিনি ভিলেজ কমিটি এর বিশেষ কে টিটি এডিসি এরিয়া আগ উই থাকা রাং পয়সা নিক দিয়া ওকে অমব অমতি হাইন কাইসা ফসল যে ফসল নি বিশিংতে চি বড়ক বিয়াল ন সকম মানানো ওকে চিনি তাবুক সক জর যে নুক মানে অর ফার্টিলাইজার যেটা রুব গভর্নমেন্ট হইতে ও পুইলা 4 বছর তো চুন রিথা নাই আপনি ইয়াগুলো খাই প্রোডাকশন শুরু ঘরব কাই প্রোডাকশন না আরম্ভ কাকাই আপুর কাই গভর্নমেন্ট তাই রিলিয়া সও যে কৃষক ব নিজে না মান নাই হুক বার খাই নাই তাকুক তাই বহুক সংবর নিজে নিজে না মাংকু নাই আপনি বাকি সেন্টার তঙ্গ ও যে চুবাচু সেন্টার অব গুদরে যে গ্রুপেট ব নালঘাটাও খাই তঙ্গ ওকাই পতঞ্জলি রকব খুমলঙ্গালানি গুরুপদ কলোনিও খাই তঙ্গ আ জায়গা থাঙ্গাকাই যত রকমনি উঙ্ক সাকলাইম বিনি যে নাকুমানি তামো সাইমান নামো চুং তামো খলাইকে চানো তামো আকুন যত কিছু বহার থাঙ্গি সাইমান মান নাই পাঁচটা ডিস্ট্রিক্ট নি বাকি হিংকাই চিনি গুরুপদ কলোনি তিনটা ডিস্ট্রিক্ট নি বাকি হিংকাই ফার্টিলাইজার যেটা নাঙ্গো হনি ছামানি তাজিং অঙ্ক পুইলা বছর হংকাই চিং 400 গ্রাম খাই অর তাম চিংগু ইউরিয়া সুপার ফসফেট পটাস নি আলকা আলকা সার চিং রিকমেন্ড খাইয়া চিং বংলোর দিনই চাই এটা চিং তাম খাই চিং সাও যে 15-15 ফার্টিলাইজার নিত মানে 15-15-15 মানে এন নাইট্রোজেন মানে ইউরিয়া হংকা পি মানে ফসফরাস অব হংকাকাই উ কই উ যে এসএসপি মানে হংকাই তেকেছে কে এনপি কে কে হংকাকাই পটাস মিউরেটা পটাস অ পটাস নিংকাকাই চিং উঙ্ক উ বুফাং রকম কোরান বাগিতা হংকাই অমন 400 গ্রাম খাইরে দিনই চাউছ কাইসা ফার্টিলাইজার
1: ফাংসালা ঠিক

0: 어떤 거? 개백나이통. 개백나이 인가이 신조. 신조 것도 보나 멤버레트노. 잉글리시 백에 보나 멤버레트 그친 버럭 아 에디안이 버럭 그 저든 세면 우토 트리포라니 시미 와이천 도킨 트리포라 저라. 저든 세면 인가 때까지 했던 거 운거 하이 마산디 하이.
1: 신조.
0: 마산디 신조야 마산디 너. 암 뭔 거 보나 उनको खेते केबेंटा मुनि जे बुतिनो चाखियो अब तो उनको कुआई हाइब्ले बुथाई बिसिंगनी आ बुथाई बिसिंगो अब नरमुंगि कुटुइन तो के अब थकजकटा अंग ब खुरिने चाखियो जों गमति केस मान खां को ओ दामसरा इनके खुआई खुआई नि कल्याणपुर खुआई कल्याणपुर नि उ जे गिला तोली फाइसिंग काय आरो काय मायुं बकाइसे समस्या
1: छै इ आमल कोन
0: मायुं काय उ तब बुफांग तो चिकन खो बिन बुलाइन बेले थौ जगा साफ चाइ किबे
1: उत्तर मोहरा ने लगो हम ते खाना
0: काय अब चीनी दफ्तर चाकरी खैने न खरक्षा बिनी खेतो नीचे प्राय 20 ता हाय बुफांग चाइ किका मायुं काय अपन बगे वाला न को गया बरो गैप फिलिंग खाने न बगे चारा मन नहीं
1: तेजस्य
0: जी भांग चारा मन नहीं तंगी हिंबा ओमो बोर रमजक तों पूर्ति हेक्टर हेक्टर कैसे हो साठा एडिशनल चारा रमजक तोंगो
1: अच्छा
0: गाय तंगी हिंबा जो तो जगह तो नहीं है आम बगे कंपनी नो सही रे जग का जे नंग नहीं है जगह के चारा तार दी जे जगह नंगो आ जगह रहती चीनी सिपाही जो डिस्ट्रिक्ट नी खोरक्षा हुकबर खलने ताकुंग नी खेतों नी 280 টা বুফং তানি কি কা সাবজনি হরপাই হরপাই তানি কি কা কাই মিনি আবন চং যতন তাইসা উংকো রিপ্লান্ট খাইনা বাগই বন 280 নে বুফং তাইসা রিজাক কা বতা কাই কট কট উং তং
1: কাই তাবো অফাং সারা কাই সং তাম অ্যাপ্লিকেশন নামা খলাইনে নন হোবার
0: অব অনলাইন অ্যাপ্লিকেশন ই সিস্টেম তং উংকো নি অয়েল পাম ত্রিপুরা হানি শিখ অফলাইন বতং
1: অফলাইন নং নি হুবানি মেদে গো মাথান নাই গো মাথান
0: ও যে তাবুক তো মোবাইল মাংসে ব্যবহার খাইবে বিয়া যত ন মন মাংসে তি টমবে ওকে আজ আগাও থাঙ্গিনে অয়েল পাম ত্রিপুরা হানি চিকেন পাই পাই না আর থাঙ্গিনে অ্যাপ্লিকেশন রনানি বাইকে সেফ সাপস না আবু যতন থুই গো থাকত অনলাইন নো ডিমান ওকে অনলাইন কাকে আপনি ইয়া গুলো কাই ও যে পঞ্চায়েত বডি পঞ্চায়েত বডি নি অ্যাপ্রুভাল নানানি বাকি আজাগান সিস্টেম তো আব অনলাইন মাংসে যত কোনো উকো জঞ্জাল করে তাকুক বুকুক টক নরক মোবাইল ব্যবহার খাই কেনকাই মোবাইল নি ইয়াকতিন নং অ্যাপ্লিকেশন বরি মানো ওল নঙা মোবাইল নাই মানো নি নাম অ্যাপ্রুভাল টাং খাং ইয়া যত কিছু নি নি ফিঙ্গার টিপস
1: মানে ইয়া শিব না পঞ্চায়েত ফাইটা অন অ্যাপ্লিকেশন
0: আব অনলাইন মাং যত না
1: আচ্ছা
0: বহুকো খাইনাই উংকো অ্যাক্সেস খাইনাই অ্যাক্সেস খাইকে উংকো জাগনা বিনার উংকো ছগি নাই নোটিফিকেশন
1: গে বড় খরচ সঙ্গে ভাং মসুর ভাং সারা
0: অব আনলিমিটেড মানে
1: বিনি কোন
0: বিনি যে যে জেসিক জায়গা 1000 কানি কে 1000 কানি ফর্ম মানা কাহো অমন কাইসে ইসকি মাংথা পুইলানো ছাকা যে গরি গনাং কে বকরে বিপিএল এপিএল কোন নাইয়া যদর মান নাই বিন জায়গা সিমি যে তলন রং নে অমন কন্ডিশন কাইছে শর্ত কাইছে
1: মেলে কাহাম ক হাতিনে হাবানি ক গম যে পামওয়েল অমবেল কতাল কাইছে তাই ও যে ভাইকে কাইনাই ভাইকে ভাগে মান নাই অমর তো সং যতন খনা লাগিয়া আঙ্কে তাবুক তে পাইথা গতে কাইছে রমদি তাবুক অমন মানে তামনে উরি রখন চাখা আঙ্কে আবন যত্ন খাইনে ভাইকে আমতে রত তো
0: তঙ্গ তাম গ্রিং নে ছে উরি চা খাই তো বন বিথি মার নাই আর তো তাই কোনো কো ক্রিকা আলাই দেখাই বিনি ব্যবস্থাপনা তাই ক্রিকা বন আর খাইনে আঙ্কে কে বন উরি বিথি মার নাই অমকাই ক্লোরোপাইরি ফস 20% আবন রিখাইনে গো মিশরুম ফাইকে বা উ যে উছিন জহমানি আ সিনজন মথাংনা বাগি বচন ক্লোরোপাইরি ফস রদি হিনিন ছাও তামকাই আমো বাইফন বাহাই বিসি বালগুই টংয়া কামনি বাগি চিং তামছা গোর দি হিনি ছাও আয়রন নেট মেশ আবকাই উ উংক নগরক মিসকেস সনামিয়াদা আ মিসকেস নি সাকা দ্রব নাই দি কাইসা জালি হাইতো আমন উ কাইফুরু

0: No, খনির দিন ছাতা চেঙ্গু যে বিনিয়ে যে মাঠ বল ও যে কটমা খাই যে হার হোক কাগজ হোক ইয়ারিং রোক নাং তো মানে আর জায়গা হোক খাই বুলির দিন কাই আবো তো রাং পয়সা নাঙ্গো কাই রাং পয়সা নাংমানি বাকি যে এফোর্ট খাই মানে যারা বন সামগ্র থেপাই মানে বরফ থেপাতো কাই আমি ইয়াগুলো লোকাল যে চিনি সুবর্ণেন এগ্রিকালচার সুবর্ণেন হর্টিকালচার ওখানে ডেপুটি ডিরেক্টর হর্টিকালচার রোগ বাই ডিস্ট্রিক্ট লেভেল যোগাযোগ খাইছেন কাই বং নিতে কি বহু যোগাযোগ মান মানে
1: আপনাকে মানে বাই থাকলে নাংলি এটা রাং পয়সা নাংলি এটা আর নেট ডক্টর পানা নুপুর আও বেলাই তিন কাহাম খা লাগে তিনি হোক বানি বান্ধব তাই পাম অয়েল বাইকে খাইনাই তামখাই খাই খাইনাই বাইকে মানে মান বড় সেবসাম নাহার মান আবরক সঙ্গ তিনি বেলাই খেন কতাল কখনি মানুষ মাইসা পানো খায় কমর খা গামন বাকে বেলাই খেয়ে পাইফলাই হামবাই মারও সঙ্গে অর তিনি জরার ভাইমানি বাকে ওই হাইনহাই তাইনি পান্ডার গো খাবনিক পান্ডব গুবনি ফাওয়া ফাংতই সালাইনে তাই বাইকে যৌবানী খাই হৌবানী বিশিংতে যে রং থং রং রাগমান আবর তৈ দেব রোগী চ সালাইনে গাই তিনি পান্ডার চর থাকলাইনে বাইথাগ বেলেগে হামবাই তাই খুলুমকা
0: খুলুমকা
2: আসুকরা হাবানি কক পান্ডাও খার চাকা পাম অয়েল কাইমানতি ককেশা তাবো খাবাই জয়ন্তী কলাইনি খরাঙ্গ জাদুনি চাপু

আসুক যারা জয়ন্তী কলৈনি খরাঙ্গ রেচা পুংখানার জাখা আকাশবাণী আগরতলা অবন লগিন পাইখা চিনি তিনি সানজা জরানি কবর পান্দা।

0: শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এরপরে ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।
1: এখন সংবাদ

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত কঠোর নিন্দা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। মালদ্বীপ সরকারের জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে ভারত 20,000 ডোজ হামের টিকা এবং প্রায় 3 চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করতে ভারত ও নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করায় ভারতের UPI এবং নেপালের NPI এর মধ্যে সরাসরি সংযোগ তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থালীর কাজ হিসেবে নির্ধারণ করলেই চলবে না, তাদের ভূমিকা জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের PV সিন্ধু এবং তানভীর শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চার্চ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তিনি উল্লেখ করেন যে ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর লাগাতার হামলা অত্যন্ত উদ্বেগজনক।
1: We attach high importance to the welfare and well-being of our seafarers community. Yesterday we condemned the attack on a ship off the coast of Oman, in which unfortunately we lost 3 Indian nationals. We had summoned the US CDA here to register a strong protest. The continuing incidents of attacks on shipping in the region are deeply worrisome. These attacks must cease and end, and we also call for dialogue and diplomacy so that we can have an early return to peace and stability in the region.
0: বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আরও জানান যে আজ ওমানের সিনাস বন্দরের কাছে গিনি বিসাওয়ের পতাকাবাহী বিটুমিন ট্যাঙ্কার MT জেলভির নিরাপত্তা সংক্রান্ত ঘটনার কবলে পড়ে। জাহাজটিতে 20 ভারতীয় নাবিক ছিলেন, তারা সবাই নিরাপদ বলে জানা গেছে এবং বর্তমানে তাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ চলছে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে, তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্য দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনা চিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে, সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। উল্লেখ্য, আজকের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের 11তম সভায় অংশ নেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী শাহ বলেন, নীতি আয়োগ হল ভারতকে শক্তিশালী করার জন্য একটি প্রধান সংস্থা। তিনি আরও বলেন, ভারত কেবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তা নয়, বিশ্বের প্রধান অর্থনীতিগুলির সঙ্গে একই স্থানে উঠে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। মালদ্বীপ সরকারের টিকাদান কর্মসূচিকে জোরদার ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে ভারত 20,000 ডোজ হামের টিকা এবং প্রায় 3 টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সময়োপযোগী সহায়তা মালদ্বীপে হামের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। উল্লেখ্য, ভারতের প্রতিবেশী প্রথম নীতি এবং ভিশান মহাসাগর এর ক্ষেত্রে মালদ্বীপ একটি বিশেষ স্থান অধিকার করে আছে। সংকটকালে দ্রুত সাড়া প্রদানকারী এক বিশ্বস্ত সহযোগী হিসেবে এবং দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ রক্ষা ও অভিন্ন অগ্রাধিকারের বিষয়গুলি এগিয়ে নিয়ে মালদ্বীপ সরকারের সঙ্গে ভারত নিবিড়ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিপাক্ষিক ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করার লক্ষ্যে ভারতে নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করেছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে সদ্য চালু হওয়া এই ব্যবস্থাটি ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেসের NPI-এর মধ্যে সরাসরি সংযোগ তৈরি করেছে। এই সমন্বয়ের ফলে উভয় দেশের নাগরিকরা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সরাসরি ও তাৎক্ষণিকভাবে নিরাপদে ও নির্বিঘ্নে অর্থ আদান প্রদান করতে পারবেন। UPI ও NPI-এর এই সংযোগ আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি এবং এটি উভয় দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও ডিজিটাল সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে। মন্ত্রক জানিয়েছে, সহজলভ্য, নিরাপদ ও সাশ্রয়ী আন্তঃসীমান্ত লেনদেনের লক্ষ্যের সঙ্গে এই উদ্যোগটি সামঞ্জস্যপূর্ণ। এটি দুই দেশের দীর্ঘদিনের সামাজিক ও অর্থনৈতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। এই ডিজিটাল পেমেন্ট করিডোরটি দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার পদ্ধতিতে একটি বড় পরিবর্তনের সূচনা করবে। এই উদ্যোগটি পর্যটকদের সুবিধা বাড়াবে, স্থানীয় ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে সহায়তা করবে এবং সামগ্রিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করবে। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 22%, 25%, 27% এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এখন এই 4টি গ্রেডের জ্বালানির ওপর আবগারি শুল্কের হার 0 হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল দেশে ইথানল মিশ্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করা। এই কর্মসূচির ফলে আমদানিকৃত অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমবে, কার্বন নিঃসরণ হ্রাস পাবে এবং দেশে উৎপাদিত ইথানলের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট আজ এক ঐতিহাসিক রায়ে বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থলের কাজ হিসেবে নির্ধারণ করলেই চলবে না, তাদের ভূমিকা পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে। দুই বিচারপতি সঞ্জয় কারুল এবং N. Kateshwar সিং বলেছেন, সংসার সামলে রাখা মহিলাদের গৃহিণী বলে সম্বোধন করা উচিত নয়, কারণ উল্লেখিত শব্দটি সংসারে তাদের ভূমিকাকে অনেকটাই খর্ব করে। উল্লেখ্য, 2001 সালে পাঞ্জাবে পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত মামলা প্রসঙ্গে বিচারপতিদের এই অভিমত। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কাশ্মীর থেকে কাছ পর্যন্ত দেশের সীমান্ত এলাকায় আকাশবাণী এবং দূরদর্শনের সম্প্রচার বাড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজস্থানের জয়পুর আকাশবাণী ভবনে আজ এক বিশেষ অনুষ্ঠানে জয়সলমীরের রামগড়ে একটি 20 কিলোওয়াট FM ট্রান্সমিটারের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে শ্রী বৈষ্ণব বলেন, প্রযুক্তির এই যুগে রেডিওর প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য ডিজিটাল ফার্স্ট চিন্তাভাবনার ওপর জোর দিতে হবে।
1: हम एक नए तरीके से सोचे आकाशवाणी के बारे में। हम आज के समय के हिसाब से आकाशवाणी को डिजिटल फर्स्ट और हाइपर लोकल इन दो सूत्रों में बांधे। जो भी डिजिटल प्लेटफॉर्म हमारे पास आज अवेलेबल है, अपना खुद का वेव्स ओटीटी है, उस प्लेटफॉर्म को यूज करें। लोकल आर्ट, लोकल संस्कृति, लोकल खानपान को आगे लाने का एक बहुत बड़ा प्लेटफॉर्म बनाए। अगले 1000 दिनों में एक मास्टर प्लान बना के आकाशवाणी और दूरदर्शन का पूरा ट्रांसफॉर्मेशन करें। आपको पूरा फ्रीडम है, जो आप कहोगे वो पॉलिसी बनेगी। पॉलिसी बनाने वाले आप, इम्प्लीमेंट करने वाले आप।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 14 থেকে 18 জুন ফ্রান্স ও স্লোভাকিয়া সফর করবেন। এই সফরে তিনি 15 থেকে 17 জুন হতে চলা 51তম G7 সামিটে অংশ নেবেন। আমন্ত্রিত অংশীদার দেশ হিসেবে এটি হবে G7 শীর্ষ সম্মেলনে ভারতের 13তম অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী মোদীর 7ম অংশগ্রহণ। বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানিয়েছেন, অধিবেশনগুলিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, উন্নয়ন সহযোগিতা, সুষম বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। সইজাল কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিআইডির ডাকে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভবনী ভবনে হাজিরা দিয়েছেন। সন্ধ্যা 6টার মধ্যে তাকে হাজিরা দিতে হাইকোর্ট নির্দেশ দেয়। যদিও আগামী 21 দিন তার বিরুদ্ধে সিআইডি কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না বলেও আদালত জানিয়েছে। এই সময়কালে তদন্তে সহযোগিতা করলে অভিষেককে গ্রেপ্তারও করতে পারবে না সিআইডি। 2 সপ্তাহ পর হাইকোর্টে মামলার রিপোর্ট দেবে তারা, সেদিনই মামলার পরবর্তী শুনানি। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সিডনিতে অনুষ্ঠিত এই খেলায় কোয়ার্টার ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু তার প্রতিদ্বন্দ্বী ইশারানী বড়ুয়াকে 22-20, 21-12 সেটে হারিয়ে দেন। অন্য এক ম্যাচে তানভি শর্মা মালভিকা বানসোদকে 21-13, 21-15 পরাজিত করেন। পুরুষদের ডাবলসে AMR অর্জুন ও হরিহরন আমসাকারুনান এই জুটি নিউজিল্যান্ডের মিখাইল আওয়েন ও ডাইলান সোয়েদ জাসা জুটিকে হারিয়ে শেষ 4-এ পৌঁছেছেন। বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আস্তেকায় আজ রাতে শুরু হচ্ছে উদ্বোধনী ম্যাচে। গ্রুপের লড়াই আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত কঠোর নিন্দা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব কল্পনা দেববর্মা ইং ককতমা বুবাগ্রং থা হায়ঙ্গ হামিয়া তং হালগব ভারত গরাক না হারমুনতে হামক্রানি লাম বুসকাঙ্গি তঙ্গনি সাকা মন্ত্রী পখরাও নরেন্দ্র মোদি বাইথং চুকজাক বদল রগ্ন রাংথংতে চুকজাক খালাই কিসানা নাহারি হাস্তে হাপাং সামু তাঙ্গি তঙ্গনি সাকা হাস্তে পা ইন্দ্রসেনা রেড্ডি নালো ফিফা হায়ঙ্কা ফুটবল থং কিলনি সিমি চেঞ্জাগান হায়ঙ্গ হামিয়া তং হালকনি বিশিঙ্গব ভারত খা থংসা জাক দায় গরাক নাহার মুনতুই হামক্রানি লাম বুসকাঙ্গি তঙ্গনি সাকা মন্ত্রী বখর নরেন্দ্র মোদি তিনি দিল্লি কতাল রাষ্ট্রপতি ভবন নীতি আয়োগনি গভর্নিং কাউন্সিলনি ফিল্ড চিসা কক সালাইমান তৈদুলি মন্ত্রী বখর সাকা হামসা জাক সুনাম তিসানা নাহার মুন সুপুংনব কেন্দ্রতে হাস্তিনি বার্জা তাইব নাংকুকমা অঙ্গি বাচাখা শিকলা দফানি বাকে কাহামকুক রুমং বংরনাতাই তং সামুনি সে বংরনা সাকা ফান বক্সিনকা মন্ত্রী বখরক অবনি লগে বরেতি দুলজাক নাইকল মুনে হামক্রাইন হামজাজাক ভারতনি রাংথং হনিব বখুরচাকা পান্দ হাকতুর গনাঙ্গে হামক্রাই দারাক বংরনানিতাই তংসুকনাই সামু মানথগ্রনা আকরংনতে কগলাম সালাইজাকা তাকলাই বিসিনি পান্দনি কক বথমাঙ্কা বিকশিত ভারত বিসিনি সাই ব্রিচি সিনিনি বাগে বড় খুরমপুই হামক্রাই আলাই দেখলাই হাকতনি বাকে হামক্রাইনি সাকা ফান্ডু জাকা কেন্দ্রনি বেড়াইখিরি কক সংলাইনক হাকতর তাই ফাতার হাকতরনি বেড়াইনাই রকনি বাকে ভারতনি বিসিং কাইসা গরাক তাই চুবামুং ব্যাকট্রেপ সুনামতি সানা বাকে সাকথারকা অবনরগে চল খালাই জাকা দামনিচি ব্রেনি বাকে গবাং কুকবাই টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1363 জুদা জুদা হামক্রাই গনাং তং বুতাংনি সেপাই বাইথং চুকজাক বদলগ্ন রাংথং তুই চুকজাক খালাই তিসানানো নাহারে হাস্তে হাপাং সামু তাঙ্গি তঙ্গনি সাকা হাস্তে পাই ইন্দ্রসেনা রেড্ডি নালো বাইথং চুকজাক বদলন তাকুমতাই পোল্ট্রি রিনাও খা বাচরণ নাহারে তিনি লোক ভবন সংসার জাক পান্ডা কাইসও ব কংন সাকা ব সাকা

0: খুমতাই পোল্ট্রি রিমা ও কামি আমি নুখনি বাকে হামগ্রাই তাই টংসুকনে আজি মুনিলাম ফিয়ক জাগানো তিনি পান্ডব হাসতেবা বদল দলবা বাইথং চুকজাক বদলনি ইয়াগো তা খুমতাই টকসা বুসা ইয়াফারি রেখা আরও মানজাকা সিপাহী জলা হাঙ্কনি কাজকুজক সুপ্রিয়া দাস দত্ত সার্থাং ত্রিপুরা হাঙ্কর নাইকল ফাং ডক্টর বিশাল কুমার আকাশবাণী আগরতলা কেন্দ্রনে অকক্তমা খানাই টংবায়ু আকাশবাণী ককটমানী আপডেট মানা বাকে লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলার্টস ইউটিউব নাইতে নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিবা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককটমা আপডেট মানাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাগানো সাকামনি সেপ সাপ রথানী থানায় বিশি চিনিয় খুরসা জাগনায় সেলাইমুনি মারি অঙ্গি টঙ্কা ভারত মন্ত্রী পখরা নরেন্দ্র মোদী অজমা পাই চলংজা আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা হায়ুনি কতর হাফাংনি সাকাম নাইমথাং তাংপতাং রংনি বিশিং কাইসা খনাদি অবনতি কাইসা ককথুম
1: প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা সেপ বাই রেজাক রেজাক লুকুরকনি নুখুং থগী খক বা রাশাই রং জরা ক্যাশলেস সাকামনি সেপ মানি দঙ্গ রং থংতুই কেবল নুখুংনি বাকি কাহাম কুক সাকামনি সেপ তাবুক বেলাইনও লাইতেসা অংখা হাকতর গনাঙ্গী সাকাম কেন্দ্র সংসাইতি সামানি সেপ বাই পুইলা সাকাম সেপ তৈব ক্রাক লাইজাখা ডিজিটাল সাকাম মিশন টিকানি সামংবুতাং ফুয়ারানো খবই সাকামনি তাংবেখ্রেপ হামক্রাইয় কাহাম লাম ফিয়ক জাখা সুস্থ ভারত সাকাম ভারত সংসাইতি সানাও আয়ুষ্মান ভারত হাকতর গনাঙ্গী তাবুক সাকামনি সেব নাংমানি বারজা ইয়াসাগী তঙ্গ ককটমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: গুমতি হাঙ্কনি কিলা গণপদ জমাতিয়া মেমোরিয়াল হল তিনি মাধ্যমিক তাই কুচুক মাধ্যমিক আমজকুঙ্গ পাশংজা খড়ক সিনিরা নৈজি সৃঙ্গনাই তাই সৃঙ্গনাই জগ রগ্ন বরমিয়া ফারজাকা বাগমা মন্ডল সিকলা মোর্চানি চেতনবাই সংসারজাক পান্ডব মানজাকা বিধানসভানি খুকফাং রামপদ জমাতিয়া টেপানিয়া পঞ্চায়েত সমিতিনি ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ আকুশং প্রদেশ সিকলা কংগ্রেস মংবা সানু সানু অতালনি চিবা শালমারি আগরতলা ও খরাং তিসামা সামুবুতাং সংসাওয়ানো তিনি আগরতলা কংগ্রেস ভবন সংসারজাক ককটমা থমনাইরংনি থুম ও সামুবুতাংনি কগ্ন সাকলাইখ্যা প্রদেশ সিকলা কংগ্রেসনি কাসকু নীলকমল সাহা ককটমা থমনাইরংনি থুম মানজাখা প্রদেশ সিকলা কংগ্রেসনি কাসকু ইয়াকসু রাকেশ দাস খুয়াইবাকাশে হাবানগো তিনি হাঙ্কর বেরেমনি খেত বাচাও অভিযান সামুবুতাং সংসারজাখা আরও মানজাখা খুয়াই জেলা পরিষদনি কাসকুজক অপর্ণা সিংহ রায় হাঙ্কর হুকবা দাগিফাং ইয়াকসু জীবন দেবর্মা দিবোদয় হুকবা শৈসিম কেন্দ্রনি শৈশি গ্রং মনু সিং সাচান আইসিআরনি শৈশি গ্রং এইচ ভারতী সামুবুতাঙ্গ খুয়াই হাঙ্করনি খড়ক সিনিসি হুকবার খ্রাইনি রক মানজাখা সালথাং ত্রিপুরা হাঙ্কর বেরমনি নখা সালিনী বিষ্ণদেব মুকুমু শ্রেয়রকনি থুমনুক পাতাইলাইমু তিনি নিশিমি আগরতলা মুক্তধারা অদিতরিয়ামু চেংজাখা অ থুমনুক বাতাইলাইমানো চেঙ্গিরেখা সালথাং ত্রিপুরা জেলা পরিষদনি বারজা মানজা কাসকু অকরা বিশ্বজিৎ শীল নখা সালনি রঙী সংসারজা অ বাতাইলাইমা ও খুমচি থামরং নকতাই থুংনুক মথারক থুংনুক ফুনুগানো ফিফা হায়ুঙ্কা ফুটবল থমু তিনি নিশিমি চেংজাগানো তাকলাই পৈলা বেবাগী কাইব্রিচিচার হাকতর অ বাতাই লাইমাও মানজাগানো অবাই বাকসা তাবুনো পৈলা কাইথাম হাকতর মার্কিন কথাজাক হাকতর মেক্সিকো কানাডা কথাওই অ হায়ুঙ্কাপনো সংসাওই দঙ্গ তিনি গ্রুপনি ম্যাচ মেক্সিকো দক্ষিণ আফ্রিকা বাই থাংলাইয়ানো মেক্সিকোনি স্টেডিও এস্টেক স্টেডিয়াম অ থমু চেংজাগানো ভারতনি জরা হরদাম চিনই ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজা বুড়ি রকনি অরণি ক্রিকেট বাতাই লাইমাও তিনি থমুং কাইথা মুখা নরসিংহনি টিআইটি থংখলাও সংসারজাক থংলাইমাও ব্লাড মাউথ ক্লাব উইকেট কাইচুকু বাই ইউনাইটেড ফ্রেন্ডস ন এমবিবি স্টেডিয়াম তরুণ সংঘ কোচিং সেন্টার উইকেট কাইচুকু বাই আগরতলা কোচিং সেন্টার ন তাই নরসিংহনি পিটিএ থংখলাও নিউ প্লেস সেন্টার রান সারা বাসি দক বাই বিএসটি ন মেচেনখা

ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজা অরনি উরনি ডিভিশন লীগ ফুটবল বাতাইলাই মুঙ্গ তিনি থুমকাইনি ইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম ভারত রত্ন সংঘ তাই পান্টু স্পোর্টিং সোসাইটিনি পৈলা থাই মাও নই নই গোল বাই ড্র ইংখা অ থাই মাও তাই কেসে থাই মাও সবু সংঘ তাই সাই এ সিটিনি বিং উরনি থাই মাও ব সা সা গোল বাই ড্র ইংখা কাবুর নবাটি বাইনি ককটুমা বসকাং দামনি সিব্রৈ হাস্তেনি যত হাঙ্কর ফেরাং কগৈ গবাংখে ওয়াতি ওয়াই মানো হই নবাটি বাই নাইখং হজা খাই রেখা খনার সালনি টুংমারি সাকাও 33 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 25 ডিগ্রি সেলসিয়াস নি গানে গিনি টঙ্গানো তিনি সালনি টুংমারি সাকাও 33.5 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 24.4 ডিগ্রি সেলসিয়াস টঙ্গানে কক্তমা পায়না সেকান কক্তমা বুবাগ্র তৈ বৈশা হায়ুঙ্গ হাইমিয়া টং হালো গব ভারত গরাক নাহার মনুতে হামক্রাইনি লামো বুসকাঙ্গি টঙ্গ হনে সাকা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী বাইথং চুকজাক বদল রগ্ন রাং থংতৈ চুকজাক খলাই তিসানা নাহারে হাস্তে হাপাং সামু টাঙ্গি টঙ্গ হনে সাকা হাস্তে পা ইন্দ্র সেনা রেড্ডি নালো ফিফা হায়ুঙ্কা ফুটবল থাংলাইম তিনি নিশিমি চেংজাগানো কক্তমা তিনি বাকে অরণ্য পাখ্যা উল্নে কক্তমা আওয়াইঙ্গান খনা ফং দামসিনী সতী বুড়ি জীব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে সক্ষম করে তোলার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প নিয়ে প্রবৃদ্ধির পথে এগিয়ে চলেছে। কেন্দ্রীয় পর্যটক মন্ত্রক দেশ বিদেশের উভয় পর্যটকদের জন্য ভারতের অভ্যন্তরে একটি শক্তিশালী ও সহায়ক পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ থেকে শুরু হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে সক্ষম করে তোলার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে হাঁস ও পোলট্রি পালনে উৎসাহিত করতে আজ লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, হাঁস ও পোলট্রি পালন গ্রামীণ পরিবারের জন্য একটি লাভজনক ও সুস্থায়ী জীবিকা নির্ভর কর্মসংস্থানের ক্ষেত্র। আজকের অনুষ্ঠানে রাজ্যপাল মোট 5টি স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস ও মুরগির ছানা তুলে দেন। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। খোয়াই মহকুমার কৃষি কার্যালয়ে আজ জেলাভিত্তিক ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, জেলা কৃষি উপ অধিকর্তা জীবন দেববর্মা, দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী মনোজ সিং সাঁচান, আইসিএআর এর বিজ্ঞানী এইচ ভারতী। এই কর্মসূচিতে খোয়াই জেলার 70 জন কৃষক অংশগ্রহণ করেন। কৃষি বিজ্ঞানীরা কৃষিকাজে মাটির পরীক্ষা, প্রাকৃতিক সারের প্রয়োগ, উন্নত মানের বীজ বপন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রী

0: নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প নিয়ে প্রবৃদ্ধির পথে এগিয়ে চলছে। আজ নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের একাদশ গভর্নিং কাউন্সিল সভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, ভারত এখন বিকশিত ভারতের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময়ে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত দায়িত্ব আরও বেড়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন, রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক সহযোগিতা সংলাপ এবং মত বিনিময়ের দ্বারা পরিচালিত হওয়া উচিত। এক্ষেত্রে নীতি আয়োগ সহযোগিতার একটি মঞ্চ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যা রাজ্যগুলিকে ধারণা বিনিময় করতে এবং বিকশিত ভারতের স্বপ্ন পূরণের লক্ষ্যে একসঙ্গে কাজ করতে সক্ষম করবে। তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা, চাহিদা ভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে দেশের যুবকদের জন্য সঠিক পরিবেশ তৈরি করাকে অগ্রাধিকার দিতে হবে। ক্ষমতায়িত যুবকরাই হবে বিকশিত ভারতের চালিকা শক্তি। প্রধানমন্ত্রী আরও বলেন, নারী নেতৃত্বাধীন উন্নয়নই হল বিকশিত ভারতের রূপকল্পের মূল ভিত্তি। কৃষি ও স্টার্ট আপ থেকে শুরু করে বিজ্ঞান ও উদ্ভাবন পর্যন্ত সব ক্ষেত্রেই নারী শক্তি অবদান রাখছে। নারীদের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে এবং ভারতের উন্নয়ন যাত্রাকে চালিত করতে রাজ্যগুলির উচিত তাদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, সুরক্ষা এবং ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া। বৈঠকে দেশজুড়ে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সুস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এবছরের সভার মূল ভাবনা হল বিকশিত ভারত 2047-এর জন্য অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন, যা বয়স, অঞ্চল, লিঙ্গ বা আর্থ সামাজিক প্রেক্ষাপট নির্বিশেষে প্রত্যেক ভারতীয়ের কল্যাণ এবং উন্নয়নের উপর জোর দেওয়া হয়। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিগত 12 বছরে উল্লেখযোগ্য পরিবর্তনের সাক্ষী হয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে চালু হওয়া আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পগুলির অন্যতম। একটি প্রতিবেদন,
1: প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার মাধ্যমে কোটি কোটি মানুষ বছরে পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাচ্ছেন। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের জন্য উন্নত চিকিৎসা এখন অনেক বেশি সহজলভ্য হয়েছে। দেশজুড়ে স্বাস্থ্য ও সুস্থতার কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করা হয়েছে। ডিজিটাল স্বাস্থ্য মিশন, টিকাকরণ কর্মসূচির সম্প্রসারণ এবং চিকিৎসা পরিকাঠামোর উন্নয়নের ফলে স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সুস্থ ভারত, সক্ষম ভারত গড়ার লক্ষ্যে আয়ুষ্মান ভারত আজ দেশের স্বাস্থ্য ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক দেশ বিদেশের উভয় পর্যটকদের জন্য ভারতের অভ্যন্তরে একটি শক্তিশালী ও সহায়ক পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে চালু করা হয়েছে 24 ঘণ্টার বহুভাষিক টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1363। যাত্রাপথে জরুরি পরিস্থিতি, অভিযোগ বা যে কোনো তথ্যের প্রয়োজনে এই নম্বরে ফোন করা যাবে। ভাষার বাধা যাতে কোনো পর্যটকের সমস্যার কারণ না হয় সেই জন্য সেবাটি 12টি ভিন্ন ভাষায় পাওয়া যাচ্ছে। ত্রিপুরা বিড়ি শ্রমিক সংঘের 14তম রাজ্য সম্মেলন আজ উদয়পুরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক দেবাশিস রায়, সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দে, ত্রিপুরা বিড়ি শ্রমিক সংঘের রাজ্য সম্পাদক মনমোহন দাস, শ্রমজীবী নারী সমন্বয় রাজ্য কমিটির আহ্বায়ক পাঞ্চালি ভট্টাচার্য প্রমুখ। বিড়ি শ্রমিকদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পর 7 দফা দাবি উত্থাপন করা হয়। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বাস্তু বিড়ি শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করা, শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিল করা, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে 200 দিনের কাজ এবং দৈনিক 600 টাকা মজুরি নিশ্চিত করা। গোমতি জেলার কিল্লা গুণপদ জমাতিয়া মেমোরিয়াল হলে আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ 720 জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। বাগমা মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, টেপানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ প্রমুখ। পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক 2-দিনব্যাপী বিশ্বদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা আজ থেকে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে শিশু মনের বিকাশ ঘটাতে হবে, যাতে আগামী প্রজন্ম সুস্থ

0: সমাজ গঠনে বড় ভূমিকা গ্রহণ করতে পারে। শুধু তাই নয়, নেশা কুসংস্কার বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিকে দূর করতে হলে সংস্কৃতি চর্চা এবং খেলাধুলার বিশেষ গুরুত্ব রয়েছে। বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হারাধন দত্ত, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্ভিসার ভট্টাচার্য। দুদিন ব্যাপী এই প্রতিযোগিতায় ১৩টি বিদ্যালয় ও নাট্য সংস্থা নাটক মঞ্চস্থ করবে। বাল্যবিবাহ রোধ, জল সংরক্ষণ, বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ সচেতনতা এবং বিভিন্ন সামাজিক চেতনার বিষয়ে নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ সিপাহীজলা জেলা ভিত্তিক বিশ্বদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা ২০২৬ আয়োজন করা হয় বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, জেলা পরিষদ ও বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ৭টি শিশু নাট্যদল অংশগ্রহণ করে। প্রদেশ যুব কংগ্রেস পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৫ জুন আগরতলায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করবে। আজ আগরতলায় কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। পাঁচ দফা দাবিগুলির মধ্যে রয়েছে নিট কেলেঙ্কারির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি রোধ, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা ইত্যাদি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সহসভাপতি রাকেশ দাস। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ থেকে শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক ৪৮টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম তিনটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। আজ গ্রুপের ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। মেক্সিকোর এস্তাদিও আজটেক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ১২:৩০। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার আজ তিনটি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় ব্লাডমাউথ ক্লাব ৯ উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে, এমবিবি স্টেডিয়ামে তরুণ সংঘ কোচিং সেন্টার ৯ উইকেটে আগরতলা কোচিং সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে নিউ প্লে সেন্টার ১৫৬ রানে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ভারতরত্ন সংঘ ও পান্তুই স্পোর্টিং সোসাইটির প্রথম খেলাটি ২-২ গোলে ড্র হয়। একই মাঠে সবুজ সংঘ ও সাই এসটিসির মধ্যে দ্বিতীয় খেলাটিও ১-১ গোলে ড্র হয়। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৪ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে সক্ষম করে তোলার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প নিয়ে প্রবৃদ্ধির পথে এগিয়ে চলছে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক দেশ বিদেশের উভয় পর্যটকদের জন্য ভারতের অভ্যন্তরে একটি শক্তিশালী ও সহায়ক পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ থেকে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭:৩৫।
1: শুনলেন কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অনুভব। প্রথমেই শুনবেন মিস্টার ইন্ডিয়া ছবির গান, শিল্পী কিশোর কুমার ও কবিতা কৃষ্ণমূর্তি।

0: तेरा ध्यान किधर है भाई?
1: গান গানের শিল্পী ছিলেন কিশোর কুমার ও অলকা ইয়াগনিক। এবারে শুনবেন তেজব ছবির গান, শিল্পী অলকা ইয়াগনিক।

শুনলেন তেজাব ছবির গান। এবারে শুনুন রাম অবতার ছবির গান, শিল্পী অনুরাধা পড়োয়াল।

এই গানখানির সাথেই শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অনুভব, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন বাংলা আধুনিক গান, শিল্পী মান্না দে।

হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানকানির সাথেই শেষ হলো বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

গান গানের শিল্পী ছিলেন ভূপেন্দর সিং। এবারে শুনবেন চন্দন দাসের কণ্ঠে গজল।

এই গান গানের সাথেই শেষ হলো গজলের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। আজকে শুনবেন সেনাই বাদন, শিল্পী ওস্তাদ বিসমিল্লা খান।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সানাই বাদন। শিল্পী ছিলেন উস্তাদ বিসমিল্লা খান, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে একটি ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার। ওমান উপকূলের কাছে একটি জাহাজের সাম্প্রতিক হামলায় তিনজন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত কঠোর নিন্দা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজই ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের একাদশতম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে, তখন কেন্দ্র রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্য দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনা চিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে, সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। উল্লেখ্য, আজকের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালরা উপস্থিত ছিলেন। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং অসম ও নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিউফিও রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। এই চুক্তির একদিকে যেমন দেশি প্রথম নীতিকে তুলে ধরে, অপরদিকে তেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে। মন্ত্রী জানান, বর্তমানে ওই অঞ্চলে তেল উত্তোলনের দৈনিক ক্ষমতা 1,000 থেকে 1,500 ব্যারেলের মধ্যে থাকলেও এই চুক্তির ফলে তা 10 গুণ বৃদ্ধি পাবে। শুধুমাত্র একটি ক্ষেত্র থেকে 15,000 কোটি টাকারও বেশি সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
1: ऑयल और नेचुरल गैस की एक्सप्लोरेशन की संभावनाएं बढ़ेगी, मिनरल की भी खनन की संभावना खड़ी होती है। दोनों राज्यों ने ये निर्णय किया 50-50% कर भारत के तेल के उत्खनन में बाधा न बने, क्योंकि ये राष्ट्रीय संपदा है और मुझे लगता है कि ये भाव बहुत महत्वपूर्ण है।
0: ওমান উপকূলের কাছে একটি জাহাজের সাম্প্রতিক হামলায় তিনজন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তিনি উল্লেখ করেন যে ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর লাগাতার হামলা অত্যন্ত উদ্বেগজনক। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও কল্যাণের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মালদ্বীপ সরকারের টিকাদান কর্মসূচিকে জোরদার ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে 20,000 ডোজ হোমের টিকা এবং প্রায় 3 টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সময়োপযোগী সহায়তা মালদ্বীপে হামের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবেলা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। দ্বিপাক্ষিক ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করার লক্ষ্যে ভারত ও নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করেছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে সদ্য চালু হওয়া এই ব্যবস্থাটি ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস

0: ইন্টারফেসের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করেছে। এই সমন্বয়ের ফলে উভয় দেশের নাগরিকরা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সরাসরি ও তাৎক্ষণিকভাবে নিরাপদে ও নির্বিঘ্নে অর্থ আদান প্রদান করতে পারবে। ইউপিআই ও এনপিআইয়ের এই সংযোগ আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি এবং এটি উভয় দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও ডিজিটাল সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট আজ এক ঐতিহাসিক রায় বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থালীর কাজ হিসেবে নির্ধারণ করলে চলবে না। তাদের ভূমিকা পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে। দুই বিচারপতি সঞ্জয় কারোল এবং এন কাটিসার সিং বলেছেন, সংসার সামলে রাখা মহিলাদের গৃহিণী বলে সম্বোধন করা উচিত নয়, কারণ উল্লেখিত শব্দটি সংসারে তাদের ভূমিকাকে অনেকটাই খর্ব করে। বিধানসভায় সই জালকাণ্ডে কলকাতার ভবনী ভবনী সিআইডির সদর দপ্তরে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ চলছে। হাইকোর্টের নির্দেশে আজ সন্ধে ছটা নাগাদ সিআইডি দপ্তরে যান অভিষেক। সই জালিয়াতি মামলায় ভবনী ভবনে তার বয়ান রেকর্ড করা হবে বলে মনে করা হচ্ছে। এদিন ভবনী ভবন চত্বর মুড়ে ফেলা হয় কড়া পুলিশি নিরাপত্তায়। ছিলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও। সাড়ে চারটে নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছান অভিষেক। সেখান থেকে কালীঘাটের বাড়ি হয়ে ভবনী ভবনে যান তিনি। এর আগে তিনবার সিআইডি তাকে হাজিরার জন্য ডেকে পাঠালেও অভিষেক তা এড়িয়ে যান। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ২১ দিন রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি দু সপ্তাহ পরে। এদিকে নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের একাধিক অভিযোগের প্রেক্ষিতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়। সেই সব অভিযোগের ভিডিও লিঙ্ক সংগ্রহ করে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির হাতে তুলে দিয়েছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৪ থেকে ১৮ জুন ফ্রান্স ও স্লোভাকিয়া সফর করবেন। এই সফরে তিনি ১৫ থেকে ১৭ জুন হতে চলা ৫১তম G7 সামিটে অংশ নেবেন। আমন্ত্রিত অংশীদার দেশ হিসেবে এটি হবে G7 শীর্ষ সম্মেলনের ভারতের ১৩তম অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী মোদীর ৭ম অংশগ্রহণ। বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানিয়েছেন, অধিবেশনগুলোতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, উন্নয়ন সহযোগিতা, সুষম প্রবৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা হবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজই ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে ইরানের তেল ও গ্যাস ক্ষেত্রে প্রধান কেন্দ্রগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথাও বলেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা আজ রাতেই ইরানের কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপের দখল নেবে। তেল টার্মিনাল সহ সমগ্র ইরানের তেল ও গ্যাসের বাজার মার্কিন নিয়ন্ত্রণে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত জানুয়ারি মাসে ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে যেভাবে বন্দি করে দেশটির তেল ক্ষেত্র আমেরিকা দখল করেছিল, ইরানের ক্ষেত্রেও তেমনটাই করা হবে বলে উল্লেখ করেন ট্রাম্প। এদিকে ইরান জানিয়েছে, তারা কুয়েত, বাহরিন এবং জর্ডানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। নতুন করে এই সংঘাতের ফলে পুরো পশ্চিম এশিয়া জুড়ে বড়সড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক দেশ মেক্সিকো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত ১২:৩০টায়। একটি প্রতিবেদন।
1: ভুবনজোড়া আবেগ আর উন্মাদনার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে ফুটবলের রাজস্ব যজ্ঞ। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই সর্বাধিক ৪৮টি দেশ ১২টি গ্রুপে অংশ নিতে চলেছে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স ছাড়াও সেরা ৮টি তৃতীয় স্থানাধিকারী দল যাবে রাউন্ড ৩২-এ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো তিনটি দেশ এই প্রথম যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। তিন দেশের ১৬টি স্টেডিয়ামে হবে মোট ১০৪টি ম্যাচ। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে ৮টি দেশ কাপ জয় করেছে। এখনো পর্যন্ত ব্রাজিল সর্বাধিক ৫ বার, ইতালি ও জার্মানি ৪ বার, আর্জেন্টিনা ৩বার, ফ্রান্স ও উরুগুয়ে ২বার করে, ইংল্যান্ড ও স্পেন ১বার করে বিশ্বকাপ জিতেছে। এবার কি নতুন কোনো দেশ বিশ্বসেরা শিরোপা পেতে চলেছে? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ১৯ জুলাই ফাইনালে। সারা বিশ্বের সঙ্গে ফুটবল আবেগে ভাসছে বাংলাও। শহর কলকাতা থেকে পাহাড়, বাঙালি বিভক্ত ব্রাজিল ও আর্জেন্টিনায়। তবে শুধু ব্রাজিল আর্জেন্টিনাতেই সীমাবদ্ধ নেই বাংলার ফুটবল আবেগ। ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগালের সমর্থনও রয়েছে এই বাংলার বুকে। মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকদের রক্তে এখন সংক্রমিত বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: অস্ট্রেলিয়া ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভীর শর্মা কোয়ার্টার ফাইনালে উঠে।

0: রেখেছেন। সিডনিতে অনুষ্ঠিত এই খেলায় কোয়ার্টার ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু তার প্রতিদ্বন্দ্বী ইশারানী বড়ুয়াকে 22-20, 21-12 সেটে হারিয়ে দেন। অন্য এক ম্যাচে তানভি শর্মা মালবিকা বানসুদকে 21-13, 21-15 পরাজিত করেন। পুরুষের ডাবলসে এম আর অর্জুন ও হরিহরন আমসা কারুনান এর জুটি নিউজিল্যান্ডের মিখাইল আউইন ও ডাইলান সুয়েজাসা জুটিকে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আগামীকাল শুরু হচ্ছে। ইজবাস্টানের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রার দিকে এগিয়ে চলেছে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভীর শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অরুন্ধতী হোমচৌধুরী।

0: Mexico City tonight. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: শুনলেন ইংরেজি সংবাদ আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 12 জুন শুক্রবার আমাদের অধিবেশন শুরু হবে 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম। সকাল 6টায় অমৃতবাণী, 6:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান। সকাল 7টায় শুনবেন সুপ্রভাত, 7:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 শুনবেন বাংলা সংবাদ, 7:35 ও 7:40 স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হয়, 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, সকাল 8টায় সমাচার প্রভাত, 8:15 শুনবেন মর্নিং নিউজ, 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, সকাল 9টায় শুনবেন হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন, 9:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, বেলা 11টায় লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা, 12:05 শুনবেন অতুল প্রসাদের গান, 12:30 নজরুল গীতি, দুপুর 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:05 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:40 শুনবেন বাংলা আধুনিক গান, দুপুর 2টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের, 2:15 শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 2:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান, দুপুর 3টে শুনবেন হিন্দি সংবাদ, 3:05 ইংরেজি সংবাদ, সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, 6:30 কিষাণবাণী, সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 শুনবেন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্রের, 7:45 শুনবেন ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:05 শুনবেন সাহিত্যের আড্ডা, 8:30 শুনবেন বাংলা আধুনিক গান, রাত 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান, 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:20 শুনবেন ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:30 শুনবেন আগামী দিনের অনুষ্ঠান পরিচিতি। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:33 হয়ে 50 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।